লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেবরা ফ চকসি রেডিও নাঙ্কার জুদুন কেদো আনারা রাফা নিলি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনিকে চেংসি ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে জাং পিনিকে জাখং নিফাই ক্রিট্রক্সি ভমতারনি জাইমেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বড়া সিরকেপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেঙাটুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি মাধব দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি কারেং তেরনপি লাপেন বাংফু বাংফি কে পন কে বানা সাইকি ক্লেমা বাংলাকে সনসিরাম টিসু

লাগে আকাশবাণী ডিফু পিনি কপি পিয়া যায় মেক্সি কে রট কে পার জুজিমা লবাংস অফুথাক চেথান মেক্সি না পরফাই ট্রক রা মিনিট ফ পর দিল্লি পেন কাপা চেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই ট্রক রা মিনিট ক্যাব কাংডু কার্ডমালুন আর জুলং একজি পরফাই ট্রক রা মিনিট হম ক্যাব রা ফ নীলিলাম থে আলামজির নাংলিটুম আর জুলং একজি পরফাই ট্রক রা মিনিট হম ক্যাব রা সির ক্যাব পিনিয়া সারলাম থে আর জুলং একজি পরফাই ট্রক রা মিনিট ফ্লি ক্যাব কার্বিলুন বারিমালুন আর জুলং একজি পরফাই ট্রকসি দিল্লি পেন কাপা চেটাক হিন্দি আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই ট্রকসি রা মিনিট ফ দিল্লি পেন লেথট কাপা চেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই ট্রকসি রা মিনিট ক্যাব টকলাং আজাই মেঘ নাংলিটুম আর জুলং একজি পরফাই ট্রকসি রা মিনিট ফ্লি ক্যাব লুন চেটো আর জুলং একজি পরফাই নের ক্যাব দিল্লি পেন কাপা চেটাক সমাচার প্রভাত মাতে হিন্দি আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই নের ক্যাব রা মিনিট ক্রেপ হ দিল্লি পেন লেথট কাপা চেটাক ইংলিশ আলাম পেনাংলিটুম বিরতা আর জুলং একজি পরফাই নের ক্যাব রা মিনিট হম ক্যাব কার্বিলাম আর জানালুন আর জুলং একজি পরফাই সির ক্যাব গুয়াহাটি পেন কাপা চেটাক পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম পেনাংলিটুম বিরতা আর জুলং একজি পরফাই সির ক্যাব রা মিনিট ক্রেপ হিন্দি ঘাজালালুন নাংলিটুম আর জুলং একজি পরফাই সির ক্যাব রা মিনিট ফ্লি ক্যাব রা ফ ইংলিশ আলুন জির আর জুলং একজি পরফাই ক্যাব রা মিনিট ক্রেপ লামেট আজাই মেক আং ডেং আলং পেন বারলা নাংচিলো লাপেন নিফান আং হং নাংথু পো আলাম জির নাংলিটুম রেণুকা ইংটিপি আলং পেন আর জুলং একজি লাপেন লবাংস আলাম জির লাগে পিনি সে লাদাখ আকাশবাণী ডিপো স্টেশন আলং পেন সে কাপাচিটাক ইকচেং লাং আদুন্থু উমরাসি আথান পোয়ালাম জির নাংলিটুম হারসিং ক্রোপেন কেথান আলাম জির আর জুলং একজি লাপেন লবাংস আলাম জির টা নাংলিটুম পিনি সে লাদাখ আকাশবাণী ডিপো স্টেশন আলং পেন সে কাপাচিটাক ইকচেং লাং পরফাই ক্যাব রা মিনিট হম ক্যাব আসামিজ লামার জানালুন নাংলিটুম আর জুলং একজি পরফাই ক্রেসি নিং আর লো আলাম থে আর জুলং একজি আদুন্থু সোয়ার লো আসে আংটং আং ডেং আলং পেন নাংলিটুম চিহুত চিপুরা জয় মেঘ আর জুলং একজি পরফাই ক্রেসি রা মিনি থম ক্যাব মুম্বাই পেন কাপাচেটা বিবিদ ভারতীয় জয় মেঘ আর জুলং একজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই হিনি রা মিনিট ক্রেপ দিল্লি পেন লেথট কাপাচিটাক হিন্দি আলাম পেন বিরতা আর জুলং একজি পরফাই হিনি রা মিনিট হম ক্যাব মুম্বাই পেন কাপাচিটাক বিবিদ ভারতীয় জায় মেঘ নাংলিটুম আর জুলং একজি পরফাই কে থম রা মিনিট ফ্লি ক্যাব রা ফ গুয়াহাটি পেন কাপাচিটাক কার্বিয়া জায় মেঘ আর জুলং একজি পরফাই ফ্লি রা মিনিট হম ক্যাব ডিমাসা লিরমিয়ালুন আর জুলং একজি পরফাই ফ্লি রা মিনিট ফ্লি ক্যাব রা ফ বড়ো লিরমিয়া লুনাংলিটুম আর জুলং একজি পরফাই ফ রং রূপা জায় মেঘ আং ডেঙা লং পেন আংলিটুম চিহু চিপুরা জায় মেঘ আর জুলং একজি পিনি কপিপিয়া জায় মেঘসি কেরট কে পার জিজি মা ফুঠাকে লাপো আনলে চেঠানিক চলনা নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রকরা মিনিট ফ পর চকাই কাইল লাসিনাংলিটুম দিল্লি পেন কাপাচিটা ইংলিশ আলাম পেন বিরতা আর জুলং এক পর

0: মিশেন আংঠেকল কেনাং সট কে পাচি নিয়ালাম থেকে লাপানিক চল নাং লিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লং প্যান জাইমে কে বাংলাকে এফএম প্যান লং প্যান মেগাহার্স ফারুই সিরাটক বরাজুর ক্যাপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ আলং প্যান্টা নাং লিটুম আর্জিক লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর ভাই ট্রকরা মিনিট হম ক্যাপ রাফ আপর চকটাং লং লাসিন আদুন্থু নীলিলাম থে আংদেং আলং প্যান রসনা তেরন পি আলাম থে আর্জিক সেনা
1: আরম নীলিমেন কে রসনা তেরন পি নন নীলিদা কেদো কে দিফু ইংলেং আরং নন নীলি সাইক্লেম্বম কে পেরথা কেথাক জারং পিনি হাইল কেথাক কে ব্যাংনা অর্ডার পোলোতে নন নীলি তা থাক পি প ব্যাংনা অর্ডার পোলোতে নীলি থাক পি পি হে থাক বানা অর্ডার দি পুষিতামে নীলি চেথাক প মিথাং চেথাক প লাপেন গুটলাত লং পুষিতামে চুথন দামদাম প নন নীলি কে নন নীলি লাহাই আলু সোয়ার লোকে লাহাই আকাম চট লোকে পেরথা কে থাক লাহাই আকসা একলা আকাম চলোকে লাহাই লে থাক থে তে ইলি সোয়ার লোকে নন নীলি তা গুটলাত লং আলং আলং লং তামে চরজুদুন প চুথাক দুন প কেনন ব্যাং নাং তয় প ব্যাং নাং তয় পুষিতামে নন নীলি থাক প লাহাই আঞ্চল লো নীলি সোয়ার লো আসাই কে ন নীলি কে লাহাই আঞ্চল লোকে হেমতু নিশি হাই চুপাং রেং তা পেরঠা কে থে কে পেরঠা কে থাক পেন লাহাই পেন লো ন নীলি হেমতু নিশি চুপাং রেং তা ন নীলি কে লাহাই চল লোকে নিশু নিশুমার তুমফান আন তা স্কুল চুপা দুন লাহাই তা পেরঠা কে থাক পেন লো ন নীলি পিনি হাই তামে আলং আলং লো কচু জ্বর কচু নাম কচু জ্বর দুন দুন কে ন নীলি কে পিবা হাই তালো পিবা হাই তালো ব্যাং না অর্ডার দা না অর্ডার ব্যাং দু ও হে ন নীলি ফান কে ন নীলি পিবা হাই দা থাকলো ন নীলি পিনি পিবা জারং লো না অর্ডার প ন অর্ডার ব্যাং দু ও ন নীলি থাক বম কে ন নীলি থাক বম ব্যাং কে পিনি সি থাক বম ব্যাং নাং অর্ডার লো ন নীলি থাক বম ব্যাং কে কার্ডম
0: লাপান পর্ণাং লিতুম রসনা তেরন পিয়ালাম থে আর্জুই গ্লং তাংলো লাকে আকাশবাণী ডিফু ইসন কেনাং সট কে পাচিনি আলাম জির আর্জুই থাম ইফু কে সপু চিচিনি লোতে পেডের ডি পিন প্যান ডক্টর আলং চিপেকলাং দাম সেরাক নাং জি আথে মালাবাং সফু কে সোকে মেলেরিয়া আকেসো মানডেটাথে ডক্টর আতুম কে থানা টেং প্যান ভি এস আট লাং ক্লেম নাংজি আজু মেকে জাং আহুত চিটি মালান চিহিং নাংজি হেমকম হেমরাই আলং বা বি পাংরাম লং লিডেট নাংজি জংসি আকাংরাম দো পুলোতে পাংথাই পেমে নাংজি লাংবং লাংপ্লেট আন্তা পাবিডেট নাংজি জংসি দো পুলোতে লাসোয়াদিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু রে কালিতে তাই নাংজি কিথু কংচে হরমু আন্তা হেমকম হেমরাই আলং ওয়ার থাপ থে দেড়া এলং আদিম হিলিক হুট পেন হাডাকসে ওয়ারডাম চট নাংজি লাং কাপিলি আপাই টেপ লাপেন লাং কাপাং পেন আতিবুক জংসে কোনানিয়াকে বাগদো পুলোতে মার্থিন পামে নাংজি নিংচিবি ইথা আর্নিকাংসামা পড়লোতে হেমারলো পেন চিটিম কিফলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কে হিজুং আমিহিকার উত ফে এ আমি কেথর লাপেন নন মলম হিথি কুলার আলং নাং কেক্লাং চিটিম আপি কিফলুং আদোবাই হে হুই থর লাপেন কাই নাংজে কেনাং সট কাপা চিনি আলাম জোরকে লাপানিক চল নাং লিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান ননাদুন্থু পিনি সারলাম থে আংদেং আলং প্যান সারলাম থে বি বংক্রুই চপন আমেক মাতে কেলাং আং শিব কেতান লামথে কেমান বি আফান বংক্রুইলে চনেপ চেক লোটে থিলত আফি তা

0: Jupiter on Sunday at the iconic Lord's Cricket Ground. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারই সিরাটক বরাসির কেপ লাপে নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম জয়মেক আর জুইক লংজি নন স্টুডিও আঘুরিয়া পর পরফাই ট্রক্সি রামিনিট কেপা পর প্লেং টাংলো লাসিন দুন্থু টক লাং জয়মেক আং দেং

0: pentanang litum jaimek arjuik longji non studio aghuria por porphai troxi raminit keba por plengtanglo lasinon adun thu toklang ajaimek angdeng along pen responsibilities and duties of students during summer vacation mate usumaratum kephang okangki rahut kopiesai keklem nangjima lapen apia potum kosonsi keklem nangjima kithanangjima putha sir mohendro timung lapen hudbangphi rupjili ingtipia tumangbong chihutjiput arjuiksena
1: pini nilitum ladak studio long kephang ok kangki rahut roke charlieo somar lapen lothanbang lapen apia putum athemleng aputhaksi nili sister nivedita girls high school adifu a principal alangliamen sir mohendro dimung pensi chihuchiput padoponjia phansi boriklo lasi laso chihuchiput padoponjia phan pura alanglipan kachophapon atengpen wangsi non nilitum studio microphone thengno wangpen naini tanglo lasia prangsi nilitum alang liphan suri suri kardom pajiriklo kardom tangte non ilitum charju chethan lepangcheng pononang kaphang okangkir labang soa por hot apie po tokbang thanbang lapen asumar atum kupi themleng apsi ke endunang ji la soputhak nangli than pachini ponik jima
2: ahoklo kaphang ok ahut matangte july tarik sipen জুলাই আচেকলো তারিখ থংকাবরা সিয়ানকে স্কুল কাঙ্কির পাডো স্কুল কাঙ্কির পাডক পয়ফাক সিতামে আপি আপো লাপেন থানবাং লাপেন কাচারলিয় সমারাটম পুসিতামে আর পুইপেন কে জগলো লাপুসন কালিয়ে লাসি লাসো অপর হোট পুসিতামে থানবাং আতুম আর পুডো কেক্লেম্পনাঙ্গি আসাই লাপুসন তা দো লাপেন আপিও পোতুম তা দো লাপেন কেচারলিয় সমারাতুম সিতামে দো লাসি ঠিহেক পেন নিলি জংপনিং টুম আফ্রাংসি থানবাং আতুম থানবাং আতুম আর পু পুলোতাংটে নন দোবম লাসো আকায় লং আবাংকে এলিতুম থেকদাম লং স্কুল ইংকির কে আকু মানতেলা কেফাং অক লাসো কাঙ্কির চেং চে আকু আমেথাং আর পু পুজিছিনি সি লাসি অসমার আটুমা ফান পুসিতামে লা নিথং কেবরাই সি আপর হুট লাপু আকে জয় পাদাম দিদে জি আফান লাসি লাতুম আফান কাইকে তা আমি থাঙা কাম মাতে কেচারলি কামালং আসাইলং কাইকে তা কেচেরা বের জি আফান পুষি টিচার আটুম এসাইনমেন্ট মানতে হোমওয়ার্ক লাপুসন কিপি পাডো লাপেন লাবাঙ্কে লা সাবজেক্ট থ্রক থ্রকসি কপি মাকে থানপন লাসো আ সাবজেক্ট আনতা লাপুসন সে পিপন পাডো লাসন ডাক থাকসি আপি আপুতুম পুষিতামে লাসো আপর আহুত এঝাক আর পু কেদেং পনাংজি মানতে আসাই গেক্লেম পনাঙি লা পুসন্দ লাসি ঠিহেক পেনিলি জংপনিং তুম আপো আপায়াতুম পুষিতামে লাসো অপর আহুত আবাঙ্কে ও সমার আতুম আবাঙ্কে কাইকে পুষিতামে বন্ধ মাদে কাঙ্কের লো পুলন্তে আমেথাং মেথাং কেচারলি আসাই পেন কেচে পাজকসি কাইকে তা দোপং লাপুসন সে আপর কে পাদাম মোবাইল কেলাং টিভি কেলাং দনরা বা সমার পেনকে জুইরাপ লাপুসন সে আনিঙ্গে হ্যাং দো পুয়ফাক সিতামে লাতুম আফান আমাকে লাপুসন পাপাদাম জুই লাসো আপু আহুত আনা যাকে দিং লাপু মাসি পাপাদাম জুই পো আবাঙ্কে আপু অপায়তুম চকছে দেজি লাসো পাশি আপু অপায়তুম আর পু আবাঙ্কে লাপুসন ল টিচার আটুম পেন এসাইনমেন্ট মাতে হোমওয়ার্ক কপি পিয়া সাবজেক্ট সি কি পিদোমা কোশন সনমা লাহাই হুই কাদকবে আর জু এট পেন সি লাহাই হুই আপর পেন কেপা জুজি কেপা প্লেং জিয়া সাই আবাং লাতুম আমি একচি বিদু নাংপ লাসু আংবং পেন আকা প্রেক পুষিতামে লাবাঙ্গে একাডেমিক লাইন লাপুসন ল কেচারলি মানতে এক্সাম লাহাই হুই আফান ল সেতামে লাপেন আনপার পুষিতামে লাসো আপর হুসি ও সমার আটুম আকা প্রেক আসাই কে ক্লেম জি লাপুসন তা আবার সাই চি উলাই পানজি মানতে আপর চে পাবার নাংজি কালি পুলোদাংতে আকা প্রেক আপর হুট আনাবাঙ্গে স্কুল আলু কেচারলি আনসি আপর দাম বেন তিথি লাপুসন লাসন দা থাকসি ও সমার আটুম পুষিতামে আমি থাং সার আটুম টিচার আটুম থানবাং আটুম কসন সনসি কা পিন খাট পনমা লাপেন আপু আপায়তুম কসন সি লাতুম আফান কে গাইড বানতে কা পিন খাটমা লাসো আ থেং পেন

0: lasoa orabang la tuma phan than si mane aning le hang he po si thame ile to maria ke ingroi si sari te bol long wan si 1 ghonta 2 ghonta wet po si ta mila tum phan papang ni nang po aphia phi ana bangela tum isi abe doji la lo pote la tuma phan la an parsik open ka control nang yi bake thenge chok nang yi bake ther nang yi la puson abe de ji isi a orwang ju ji po si neli matha dam la si somar ke charli apo pai tum phan nili nilihin pen kipukang tonga bangke lailo la se bihek pen la soa ot mante la soa hebira bang perform nang ji pusi nili pudam kang tu
1: talang no choro par piglo nangli klardak pen than ba chini ponopon tangte nili adun thu nangli phanar jupon thulang ili tum thekdam long lo penangan soma rong wa job stami kapre ga dim long stami ili tum thek pon long lo vacation der pen aphilo pute osoma tum han phoptaini aphi aphian si school ba dun rong diti isia por pen ba dun dida diti lasi laso hi nanat apie potum kwan ardi gi chipi dun akinang sor lo osoma tum han ki thane pare dun je phan
0: ahok lo ili tum kai ke setame thek long lo ela ke phang ok কাঙ্কিরা ফি পুলো থাকতে রং রুবা লঙ্কে দো বা টাউন লঙ্কে দো আসমার তুম পুয় ফাকছে তামে লাতুম কাং পুপেন স্কুল দুন ফিট ফেডেট লাপুসন ইল তুম থেক দামলং লাসি লাদাক লাং দামলো পুলো থাকতে ইলি তুম জংপন মে আপো আপায়া তুম লাতুম আফান কে গাইড পন কাদুরে মানতে লাতুম ফান কে থান কিমুম পন কাদুরে লাপুসন আপছি লাতুম দুন ডেডেট লাপুসন বা স্কুল পেন আচার ডোকক আং টান ডোকক লাপুসন দোডো লাসি লাকে ইসি আপি আপো তুম আর পু পুয়াসন সে নিলি জংদামিং তুং লাসি আপি আপো তুম বাং লাতুম আফান থান পারে নাং পো শিক্ষা লে আবে পুলো তাংতে কায়া বাংকে আকাংটিং আসন সে ডোকক পো আফিয়ানা বাংকে আকাংটিং আজু কেতু লাপুসন সে দোনাং কক পো লাসো পাশি শিক্ষা আফানকে চার্লি ওয়েক নাং ইয়ে হুং ওয়েক নাং ই লাসো পাশি স্কুল বাংকে দুন ওয়েক নাং জি পু মেথাং সমার তোমান চে বাই লাপেন লাতুম ফান থান পাচিনি পেন পুসিতামে লাতুম ও সমার তোমানকে আপর পেন স্কুল কে তয় দুন কেনাং সট পুসি নীলি জংডামিং তুম
1: তং দে নীলিয়া দুন ধুনার জীবন থুলাং নন না লম কাদু কা ভিটামি চিনি ল টেকনোলজি হাই সামি অ্যাডভান্স ও লাসি ওসোমার তুম বুস্তামি উপি কোসন সি ওসোমার তুম কম্পিউটার কে অর নাং জিয়া পুথা লা পেনতে হং আনাত প্রেক জামা কে নাং সট কাপা থু পেন চেং ল কে ক্লেম কে দামা পুথা কোয়ান চিনি দু নাং জি
0: আহক ল ইনুরা ওসো কে চার্লি আলং হই পাফি হুপ লাপুসন তা দোকক তা হাই কে চার্লি দেট লে কাম লাপুসন কে কালি একাডেমিক আলং আবাং আসা পো উইক হয় পো সিতামি আকাপ্রে কাপ্রে গা ফিল আলং আবাং গেলাতুম টেকনিক্যাল আনাত পো সিতামি বা গেম এন্ড স্পোর্টস আনাত পো তামি লাতুম আকে মি লাপুসন ইলি তুম থেক দাম লং লং লালো পুলো তাংতে নন আপর হুদাবাং গে ইলি তুম থেক লং ল কেচারলি পাফি হুপ পো সিতামি কে পাথু নং লে পাফ্রাং ও পুলো তে লাতুম তা ইসি আবার সাই কেরেং আবার সাই লাতুম কে লং দুন দো মানতে সোসাইটি লং মেসেন মনিত ইনুত আবাং ফুয়াসন লাতুম কেরেং দুন ইলি তুম লাসি থেক পন লং লাসো পোসি ইনুরা ওসো কেচারলি এলং বর ই পিগলো বর ই ও লো সেটামে আর রেজাল বাঙ্কে মে পিক লাপসন আন কালি দেটা সমারা তুম বাঙ্কে আলাং তুম আনিং কে হ্যাং লাপেন ইন্টারেস্ট কে দো লাসো আফি লাই হুই লং পোসিটামে আলাং তুম দু নাং জি ক্লেম নাং জি মানতে এক্সপ্লোর করেছি হালা ডাকতে কনসেন্ট্রেট পোসিটামে হেনো নিয়ে পোসন সে নিলে কে মাথা দাম দো
1: ইলি তুম থেকব নাম লং ল তামার ভেকেশন তাং এট পেনা ফি ও সোমার তুম স্কুল নং দুন লোপ লোতে নং লু বুই ও তেলাসন তিটি থেক থে দেট তিটি পাফি হুপ তিটি আপ্রাঙ্গে থেক আসন আনগে কালি দে তিটি লাসি লাসো পুথাক নং লিয়ে থি হেক পেন থান পাচিনি পনি জিমা
0: আহক ল অং ডুং আ সোমার তুমা বাঙ্কে স্কুল ডো বম হুট কো আন মাকে থেক কো আন মা কে রে চেতামে নিথং ক্যাবরা সি হেম দো দেটা ফিয়া বাঙ্কে অং ডুং হরম কেতেং নি লাপুসন তা দো সেতামে মহের এলি তুম চে থান পন লং ল লাদা কাবাঙ্কে টিচার আতুম কপি মা লাতুম ফান কে থান কে পারে লাতুম ফান কপি পি সি ক্ল্যাম নাই মা পো লা সো আবি ডি কিপি পন আ তেং পেন কে ক্ল্যাম পন পে আ পড় ল লাসি লাও সোমা আতুম দো আন পো তামে লা সো তেং ক্ল্যাম পন নাং পো লাপেন আপু আপায় তুম আর পু আবাঙ্কে মহের আকো এলি তুম জং পন ল লাদাখ লে থট পুছি তামে আপু আপায় আতুম আর পুথে পিক লাসি লাতুম আফান কাইকে তা কিতাব কা পড়ি মানতে বুক কা পড়ি মানতে লা রিডিং কা করি মানতে ম্যাথমেটিক্স কে ক্ল্যাম সায়েন্স কা পড়ি লাই হয়ে হরমুকে কাই কে আজাদ লে ক্ল্যাম পুয়ে ফাক সেটামে লা বাঙ্কে আর নিশিয়াং বং ঘন্টায় সিহিনী বাঙ্গলা

লাপানো পড়নাং লিতুম কেসেস হামরা নাতুম কেলোনালুন আরজুইক লং টাংলম লুন চেতং ডেঙালং পেন আদুন থুয়ালুন আরজুইক থুসেনাং কেসেস টেকেলাং চুনাতুম কেলোনালুন আলুনালাম থে ওয়াংনন

লাগে আকাশবাণী ডিপু জাইমেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্স ফারোই সিরাটক বড় সিরকেপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লংপেন ঠ্যানা লিটুম আকাশবাণী ডিপু স্টেশন জাইমেক আর জুইক লংজি

মাই মিটিং পাংরি পাং দন মাহাংকে থেক কিথি কে জাং কে জর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাংকান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জি লিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জং সি চিংকি ইক জি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

লপন অপর্ণ লিতুম সুজিত রংহাং কিলো নালুন জুড়ি দেয় নেফান পালুন আর জুইক লং তাং আদুন্ঠু আলুন আর জুইক সেনাং জিতেন তেরাং লাপেন মালিনী টিসোপি কিলো নালুন আলুনা লামথে কিডো নাংলো জি লবাংস আলুনা লামার জানাকে লামসাম আলামার জানা লং প্যান আর জুইক সেনাং লবাংস আলুন

লাপানা পর্ণাংলি তুম জিতেন তে রাংলা প্যান রবিনা ক্রোপিয়াতুম কেলোনালুন মাচার প্যান পালুন আর জিগ লং টাংল কার্বিলা মার্জানালুন আং ডেঙালং প্যান আদুন্থু আলুন আর জিগ সেনাং বিজয় লেগঠেলা প্যান মিরমিলি রংপিপি কেলোনালুন আলুনালাম থে মানটুসে বাংজিনাং লবাংস আলুনালা মার্জান লাগে হন থে আলামার জানালং প্যান

লাপোয়ানা পড়না লিতুম কার্বিলামার জানালুন আং ডেঙ্গা লং প্যান আসন আসন আলুন আর জুইগ লং টাংল কার্বিলামার জানালুন আং ডেঙ্কে লাপোয়ানসে কাং তনিগল নন স্টুডিও ঘুরিয়ে পরফাই সিরকেপ চকাই কাইল লাসিনাং লিতুম গুয়াহাটি প্যান কাপাচেটা পুয়ার আঞ্চলিক বাতারি মাতে আসামি সালাম প্যান বেরতা আর জুলং ইকপ।

লাপান আপর্ণাং লিতুম চিত্রা সিং লাপেন জগজিৎ সিং আতুম কেলুন আলুন আরজুইক লং তাংল আদুন্ঠু আলুন আরজুইক সেনাং চিত্রা সিং কেলুন আলুন আলুন আলামঠে কাতো কি জুবা পাই বালুন আরজুইক সেনাং লাবাংস আলুন

লাপা না পড়না লিতুম চিত্রা সিং কিলো নালুন কাতো কি জুম্বা পাই পালুন আর জুইক লং তাং আদুন্ঠু আলুন আর জুইক সেনাং রাশিদ খান কিলো নালুন আলুন আলামথে লাবো পে ইশ।

লাপোয়ানা পর্ণালিত রশিদ খান কিলনালুন লাব পে ইস পুয়ালুন আর জুইক লংটাংল আদুন্ঠুয়ালুন আর জুইক সেনাং জগজিত সিং লাপেন চিত্রা সিং আতুম কিলনালুন আলুনালাম থে মেরে দিল মিটু পুয়ালুন আর জুইক সেনাং লাবাংসলুন।

0: লাপান আপনার লিতুম জগজিৎ সিং লাপেন চিত্রা সিং আতম কেলুন মেরে দিল মেটু পালুন আর জুইকলং তাংলো হিন্দি গাজাল আলু নাক ডেঙ লং পেন নাং লিতুম আসন আসন আলুন আর জুইকলং তাংলো হিন্দি গাজাল সং আলু নাকে লাপান সে কাং তনিকল নাংলিটুম জাইমে কার্জি লং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লং প্যান
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন কে সভি চ্যানেলো ও প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী ও দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী ও দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত
0: লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বড়াসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিতুম জয়মেক আরজি লংজি ননাদুন টু ইংলিশ আলুন জিরং ডেঙা লংপেন আফ্রাংসি আলুন আরজি ইকসেনা টিনা টার্নার খেলুন আলুন আলুনা লামথে দ্য বেস্ট

আদুন থালুন আর্জু এক্সেনাং সেলিন দিয়ন কেলন আলুন আলুন লামথে বিকজ ইউ লাভ মি পালন আর্জু এক্সেনাং লাবাংস আলুন।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্স ফারই সিরাটক বড় সিরকে লাপেন নিউজ অন এয়ার অ্যাপা লংপেন টানাং লিটুম জয়মেক আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেবরা মিনিট ক্রিপ হ পর প্লেন টাংল লাসিনো না দুনঠু লামেরা জয়মেক আং ডেং আ লংপেন আমি থাং পেন কসনসি আহির জির বারলা নাং চিলো লাপেন নিফান আং হং নাং থুথা পালা আ হিরজির রেণুকা ইংটিপি পেন কেহির আহিরজির আর জিক সিনা
2: বারলা নাং চেলো বারলা নাং চেলো সি রুবে নাং হেরলো ক্লিম্বার নাং বারলো বাপ বি চিংজক প্রো থেংপি থেংপ্রাং তা চিংজক প্রো মালং আলির দো তাংলো বিরবি লির সিং নং মানপো বারলা নং চেলো সি কংরেং থং কাঙ্কো বটর দেরপো পু লকলো লা বটর থানাবো জাকবে আপরলো জাকবে লো নাংপো জাদি মালং সো কাঠি নং মেলো কাঠি লে ওয়াং ক্লিমসো জাইডি তাং বলন কেমে সো সেং ইংসাম এ রা দো পো বারলা নং চেলো ও তো তো নং হাংজো চিলি আর এ রেক নং পো থুর্নন কার্বি সোলাংডো হিদি হাই কেবাই আপরলো আপর পেন আমো জংসি সাই পাতাং দুন থেকলো তে মো সিংক্রেং নং চেলো লিতা রেংদক দো দুন লং পো বারলা নং চেলো রুবে জাং জোনারলো কেচাম কেচে হাং থুজো বারলা আফান উনআন আনংজো সিংক্রেং আফান চতারামজো ও সুমসি সোলাংদো বারলা সিংক্রেং তা আপর দো বারলা জংসি কাবে দেতলো পেরবি বোলেং থেকথে হো রানাম লাসি ইথাক পিলো বারলা সিংক্রেং পুপেলো আপর পেন দো আন আমো লিতা পাচেতন দুন নাংপো নন পুঠত আহিৰ যে আমি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাইকে মেতা নীলি

একো জানিব নোখোজো। কিন্তু নয়ন, এতিয়া তোর মাজত মই প্রশান্তক দেখিছো। সি মোক মূল মরমর দাম দিব খুঁজেছে, তই অন্তত সেইবোর নকরবি। কোনো গম নোপোৱাকৈ সেইদিন আহিছিলি, তেনেকৈ চাকৰি মই মানুহক কম নয়নে বড় ডাঙর কাম পালে, সেয়ে বহুত বহুত দূরলৈ শিকো শিকো

লাপান অপর্ণা লিতুম জুবিনগড় লাপেন সুনিধি চৌহান কেলোনালুন আরজুইক লংটাংন আদুন্থুয়ালুন আরজুইক সেনা জুবিনগড় লাপেন আনিন্দিতা পল খিলোনালুন আলুন আলামথে অসি নাকি দুটি মনে লবাংস অলুন আলামার ঝান লকে আধি নায়ক আলামার ঝান আলং পেন লপেন লবাংস অলুন আলাম থে কেটক বাং লকে জুবিনগড় কেটক আলুন তাংতে আরজুইক সেনাং লবাংস অলুন

লাপানা পর্ণা লিতুম পাপন কিলোনালুন এন্ধারে এন্ধারে পালুন আর জুই গ্লং টাংল নাং লিতুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান আসামিস লামার জানালু নাং।

0: লাকে আকাশবাণী ডিফু জয়মেকি বাংলাকে এফ এম প্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরা টক বড় সিরকে লাপেন নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস লং প্যানটা নাংলিটুম জয়মেক আর জুই লংচে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রে সিরা মিনির ইসিয়া পর প্রেং থাংল লাসি নন দুন্থু নিং আর লো আলাম থে আং দে লং প্যান ডক্টর ইন্দিরা তেরন পি আনিং আর লো আলাম থে আর জুই সিনা
1: কালদম কাদুকাবে কালবিয়ারাত দোয়ান নীলি ডক্টর ইন্দিরা তেরন পি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক্স ডিফু মেডিকেল কলেজ পিনি নীলি কানিং জি জি বা কেথান জি আলাম কেলাকে ব্রেস্ট ফিডিং সিথান প লাসি ব্রেস্ট ফিডিং বা চুলাং কাপাচু লাকে নীলি পিনি কে মেনলি লামক চুকা কাপায় তুমহান বা ওসমাল কে তো ফ্যামিলি তুমহান সি থান পাচিনি গাং টুংল

0: যে ব্রেস্টফিডিং লাগে সুং ও মানে যদি পুপুলোতে মক পাচু চটলে বা লাগে কে জয়নায় কাম লোপু মাথা তা থেক বা মানে নিং দাং থান তা থেক তা মক পাচু সন্থত কি সুংকে লাগে ন হক তা হবে নীলীলা সিপুদামজি আর থেকে ফার্স্ট টাইম মাদাল পুলোতে কে চেংসি কং এল কাচেলানা কে অট নাংজি তা ঠেক ঠেলাং লাসি নন মক পাচু নাই কিসুং নাই বসে নীলি পুদামজি আর থে নীলি তালা স ফেস দামল লাসি লাস নিউ মাদাল তুমফান সিতামে ফেরে নাংনে লাপেন কে ফ্যামিলি মেম্বার্স তুমফান সিতামে নীলি পুজি সাপোর্ট নাংজি লা নিউ মাদালস তুমফান আন আর থেকে ওসমাল জন্মদেত পেনকে স্ট্রেস লেভেল কে হাই পিক লাপেনকে ফ্যামিলি সাপোর্ট যদি আবে বা হাজবেন্ড সাপোর্ট যদি আবে পুলোতে লাস পাইবাংকে ডিপ্রেশন কে দাম আরিক্স পাং থে পিক পোস্টপার্টম ডিপ্রেশন নন কমন পিক তুম ঠেক দাম লং লো তোমার লং সে তামে দো পিক লাপোর্ট লাসি লা ডিপ্রেশন কে দাম আরিক্স পাং থে পিক লাসি সাপোর্ট বাং নাংজি নন বাংকে লা মক চুকা পাই থানসি নীলি পুদাম প যে জন্ম পেন ওসো বাং ফান উইদিন হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার বং মক চুলাং বাং পাচু ফিট সিকে মেজি লাপেনকে চুলাং কা পাচু নাংজি কে এভরি টু টু থ্রি আওয়ারলি ইন 24 আওয়ার্স আলনি শিলং মিনিমাম কে কম নাই তা পাতাই নেল ক্যাপ কে পাচু নাংজি লাপেনকে কা পাচু নাংজি কে লাকে জন্ম পেন চেং লক সিক্স মান্থস চেকলো যন্ত্রক আনকে চুলাংসি পাচু চট নাংজি লা আথেমা চুলাং আলং সিতামে 80-85% কে ল্যাংসি দল আকো ল্যাং আলোকত আংটন ওসো কে থেকে দিং আফু কাপ আতাল কাপাং চোজি বা আক কাপাং ট্যাং কাপা মেসেনজি আহলমু আনকে চুলাং লংসি দো এটলো ফর এক্সাম্পল কার্বোহাইড্রেটস পুনয় প্রোটিন ফ্যাটস এনজাইমস মিনারেলস ভাইটামিনস অ্যান্টিবডিস ইমিউনোগ্লোবলিন কে নাংজি আহলমু আনকে চুলাং লংসি দো এটলো লাসি চুলাং এক্সক্লুসিভ যেগুলো যন্ত্রক আন আপায়া চুলাং সি পাচু চট পুলোতে লাসো সো কে সো তামে কে লং কম পিকছি লাসন থট সি হেলথ রিক্স কে থে হুট বুঝতামে পিনে হাইপার টেনশন পুনয় ডায়াবেটিস পুনয়টা কে লং কম পিকছি লাডেট পেন কে ওসো ইমোশনাল বন্ডিং আপায় পেন বন্ডিং পুষি তামে লাবাং কেমে সেনজি লাপেন কে ব্রেন ডেভেলপমেন্ট ওসো আফুতা লকাং চো পুস্তামে ঠেকদাম লংজি লাসি লা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং ফর সিক্স মান্থস লা ডেট পেন কে এক্সটেন্ডেড ব্রেস্টফিডিং সিক্স মান্থস ডেট পেন কে চিংটন চেক নাংনে নিংকান হিনি আনকে পাচু নাংজি লাপেন অ্যাভয়েড নাংজি বাংকে ফর্মুলা ফিডিং বা বটল ফিডিং বাংকে অ্যাভয়েড নাংজি লাবাংকে পাচোচে ডেট সিকিমে হেলথ রিক্স বাং দোলাসি লাবাংকে পাচোচে ডেট সিমেজি কালডম
1: লাপোয়ানা পর্ণাংলিটুম ডক্টর ইন্দিরা তেরন পিয়ানিং আর লালামথে আর জুই গ্লং তাংল লাকে আকাশবাণী ডিপু আদুন্থু সোয়ার লো আসে আংটং আং দেং আলং পেন ইনুদ ইউপিএসসি আসাদ লাং কচেপা উনটাং আবাং ফি শিলা তেরাং পি লাপেন হুদবাং ফান্ডার তেরন আতুমাং বং চিহু চিপুত আর জুইক সেনা
2: ফ্রাংসি রেডিও কার্যু আরা দ আনা ফানসিতামে নীলহীন পেন সুরি সুরি নিং ক্যাং সামাকারডম পাজেরিকল পিনি চিংকি চিথান বঞ্জি লাকে ননহেজং ইউপিএসসি আসাদ লাংলং কাছে পন্ডুন আবাং ফি নি শিলা তেরাং পি পেনসে চিংকি চিথান পন প লাসে আলাংলি কপুসন সি লাবাং সো আসাদ লাং কাছে পা উন্দুন মা লাহাই হুইয়া ফ থাকলে ইলিতুম পিনি আরজুদুন লনাং মাতে নীলে ইলিতুম ফান পাচে থান পন লনাং আলাংলি কে ইনুত সরলো লাপেন কে হ্যাম রিট চবো চিতাং আবাং ফি পয়ফিট চিতামে আলাংলি লাপন কাপড় ই পেন কে থে দুং মতে কাংতুই নাই আসাদ লাং আলং সিতামে আলাংলি পিদুন পেন চেপা অন্দুন ল ইলিতুম কার্বি আখাই পেন মতে কার্বি আংলং পেন কে আলাংলি হেলো কে চেং সি ইউপিএসসি আসাদ লাং কাছেপা অনুন চেং আবাং ফি লো বলে ইলিতুম হক পন লনাং মতে আলাংলি হেলো কে চেং সি আবাং ফি ইগল ইউপিএসসি আসাদ লাং কাছেপা অনুন চেং আবাং ল ইলিতুম কার্বি আংলং মতে কার্বি আখেই পেন কে লাসি পিনি ইলিতুম আলাংলি পেন বিডি সোরে মতে কেথেক থে চিনি নে আনসে তামে আলাংলি লে নাং পাথান পন লনাং লাসি নন আলাংলি সামে ইলিতুম কাচফা তেং পেন নন্দাক আকাশবাণী ডিফু আসাই হেম মাইক্রোফোন আথেং নসি দল লাসিনি নালি ফান আকাশবাণী ডিফু হিন পেন লাপেন কে রেডিও কার্য আরা দ আনে হিন পেন সামে নিংকাং সামা কারডম নাং পাজের ইগল
3: কারডম
2: তাংতে নি ইলিতুম পিনি চিংকি পঞ্জি কেলাল মেজং নিলি সিতামে জং পনল লানাংলি কাচারলি মাতে লাবাং সো সার লাং কাচিপা উন্দুন আফু থাক লাপেন কে নাংলি কায় লামো সিতামে পাথিহেক পেন নাংলি রেডিও কার্য রাত ফান থান পাচিনি পঞ্জিমানি
3: চুরল অল ইন্ডিয়া রেডিও ডিফু তুমফান্তা নিলি

0: isibang eno na phile terer entry do bon 12 tangde ta tum phanta hedi second year pen admission do puyanang na khoni non hejong ni tumla teacher ke update long the kon long hai mala sut ke 10th a result ke lang pen si hai atum admission ni pi amasi hadak dun thujuilo hadak dun thujoi bang e pilo ne thekam long ne matha ke handloom pulopot ni phulong do bang e handloom ke therang ahinna puyasi inning dolo hedi dun lo hadak dam pen ki chiniam lo lake science di you have to study nang ko pilo ke charlie nang ji nang dak e physics do chemistry do mathematics do e class 10 de pen det lo mati oh amange science student cheplang thu de da son lo je hodak ke ni sung pik an lo ni ke arts bina la pu high secondary an ge pu degree second year an ge ni ke arts student en ge la dak lok si ne 5 years ne ba ke dam juilo mati class 10 hu chot lo science ma maths ma ke charlie long ge di ne ki sung asap ohodak dolo la diploma hot hai anga me ne isi ji pudam ji bang ke di arna ma hir jume mane baha ki me he di hala su ki charlie long students ang bong puta bang he di pu manipur pendo me khalaya no ka hin pendo la ni classmate atum he bang ke science stream men sike bang atum class 12 pass det pen atum he di la tum sita ni thek thi puta nang than bon o ni ta hala ka charlie kang tung thek thi ji chini pen ma ka charlie ka bor idun kang tung bang ining do la pen ma the di teacher tum pu sita he di ni thek thi pu sita he di class le tang et ni jordam sidala tum apornang chipi penang than halani ta ka charlie dungang tung ining pine penlo he mala tum ta bang interest nang chapaklang penang than lason pen mat hedi undun lo ne ladak diploma ke purhi hut ke top 5 ang bong longke 5 number longke ni sikai ta dudun lo amaren ke lason pen testai pen laita la tum du poisa haita long pon pon lo scholarship asanta he ge ining chirung bom lo mane o নিতা বর ইলোতে নি থেক পয়াত হে আ পেন্সিল দাক টাং দেত পেন এন কে হেমচে দাম জুইলো 2015 আনিং কানলো হে আ পারা কে লা পেন দেত মাত কুপুলোমা লাপু পেনেনাত বাংকে নি ডিগ্রি এ বেদালো বিএ নি চপ টাংকাং কে দেলো মাতি প ডিগ্রি কে দু নাই প নি বিটেক ফান্ডাম জুই প পাই পয়ালো মানে পাই দুম বাংটা চক দাম দামি বলে হে এ লা সোপেন মাসি এন কে নি রাজস্থান দাম থুলো ভিলওয়ারা পদিমলো দাম পেন হালা ডাক বাংলা সঞ্জাত হো এনি কে পম nang than bom 4 years degree course ke di sitami diploma tang toman ke third semester long letterer entry do la so letterer entry ke di all india long he di 25 seat la tum ke pon pon all india lo lake all india pen 25 seat ke la tum phandolo ke pon po kaprek kaprek ke di mena diploma ke purhi tum do mati oh en ke la tum phan pon po la pen la so 25 seat pen 12 seat ke di government seat poyat bang dola government tum he di poisa nang pipi po adha ke আশা পাশো বাং ইলি চিপি নাম পেতা লুম নাম পিপি পো আধা কে সঞ্জাত দো মানে তা চজক দুন ল লু ল মাত ইসি আকু নিবাহা আকু হুলা ডাক্তা হেদি লাসো বারো সিট আং বং নিমেন ইনু দুদুন কক লিল আমার গভর্নমেন্ট তুমি হেদি পয়সা সেটা নাং পিপি দে লমা নি পুদাম লো পুটে যে হোস্টেল ফিস পহাই পুনমা হঠাৎ কলেজ লং তে হেদি 50% কে গভর্নমেন্ট নাং পিপি দে কম দে আমার এনকে পুলো হঠাৎ একটা পুরহি দুন লো হঠাৎ একটা কে জয় কে কে কালিল পমোলা diploma ho da son thak thak si hedi sitame mane munit akimi chitong hole dak sita ni senior tum puno ni classmate tum puno hedi nangke than pon bang la puni ta chorju po thek the pute book se ma room de mi che pon po la nang than tha ko son lo puta he la son nang than bom la pu mane me sen lo ni result ta ani kan thomang bong sita chopa undun pa me pen honors pen sin ni nang pass lo dak pen ta he ama hala 8 semester rahut bang nili po che voi jui ama ne kela 8 semester he di kitang pen ma ni hala dak he di pini experience fan pusita he bang na ki industry pini pina do ma ti di experience fan puta ni claim kang long le delo exam ki tok kitang hem ka che wang ya la son che plang de lo e ama la si hem si che do kok lo 2018 lo he bitek na tang ba hem chedo kok lo la pen manin kan hine phi penando lo la pu ma si penando det pen bang na puthu lo je dak ili ta do handum department ke de puoi phit sita la da ka sa kuri phan chong hong lun ke bang men tu tong paklang poni paklang kle poni la son ma si try on bom lo la pu lo la non pot puri den lok la
1: me sang ani tan den ni mu he jang na li than pon lo nang li ke sor lo sita me rajasthan an sin li ke kacharli dam asi rajasthan an kacharli dam ke kosan lo ni nang li nuwetong ke dam lo
0: পুদাম লোতে নীলি নুয়েট পছন্দ নাকলো নীলি হেম কে নিতুম কর্তে বাংকে থম সোয়ারলো দেট নীলিতে বাংলা সহুত কে লাং বাং বাং হেম চিদুন এলো তুন এট পেন নীলিয়া ডাকবাম লো নীলি পেন কি বি দলা হালাকে সুতকে স্কুল সে চার্লি বমলা ingenipai nipu ingenipu bangke 2003 aningkan alang high pressure stroke pen mat paralyzed that ar akeng ari ar vinat ke thilot lo kamsuli le delo enke nipai ke chilang na koklo di amat nang thonun bang avelu man ninuvetsi kidamason lo hedi hadak damlo senior to men che contact lo unang tumla dak sunoi dak pen sonoi jola son lo true phone pen lo ni train pen se la sut kidam jothom ni thom and that hala dak la sut kidam cheng hot hai la so phi pen ma phi ni pai tum bang hedi so ar lo amunit ke pujo train pen kidam ta jothom ni thom ta isi risks do pot bor e pi det nang pomat flight ticket nang than pi det tik tik lo la pen det ke hedi amasi lasodak jaipur anke 2.5 hours wet mati ason bangi nipai tum bang ta hemba aning the chat lati non ge jothom ni thom ke lepo mata lele puyat ke kamatha hem pen ta sorlu anuwet toy plot ke pe la do koklo mat pulo
1: tan tani nangli penang anke than pachini pon lo mahjong pen samen nangli nangli methang jungjung kacharli average matinali ko anang deng si ki un pon pon ma phutha samen nangli than pon lo lasi non hejong nangli ki ununa satlang labang so salang ki pidun je phan ke percentage ki jong pon la pasand mani ko ana percent pensil labang so exam ke tok don long ji mate ko anang deng pensil labang so exam ke tok don long la pasand ke jong pon dom na li than pachini pon ji
0: nun la ki un det asat la adim long bang ke a percentage bang pipi ladak bang ke manela bitek ke tang tang tu puya cho a percentage pipi sitani non he jong isi ki pidun do hedi pene long bang la asam engineering atum ben ka paklang pachu het jong do na son lo adhak tum long ke percentage hang det ta do mane 60% pen above tum si jok long chot ji pe la son ta do la da me non la ki unun der dim long bang ke percentage bang nang hang he la dak bang ke mane nang graduate lo te chok lo btech tang lo te chok lo pa ya
1: mesalani nali than pachini pon pon tanteni nali labang so salang kipidun de prang mate la kipidun je phan ke koson lo ka chisik pon ke lapen koson sin nali ka charli por ke chipi pon lo lapen ke kupipia ke tap ka por heben se labang so a salang kipidun phan ka chisik pon lo ni nali than pachini ekjim
0: ni la so asadlang phan puya ke kalilo hedi ne ben chi than bom kapre kapre ta pidun bom lo e la so pot masi siksak o ni inut sar pimar pinak lo ma didi e hem cho boche pinak lo ni so dolo nipinando hem chilang nang ji di la so dak pen sita ni apor ka chu lai bang ke ajo mainly ke ajo sin apor chu lai dam lok chilang phan hedi ajo lo pulote ni supo ki bi bang la ame ki jang hedi mane ki der ke prablo isi bang na 9 o'clock lom le ame jang lo pusita hedi ma to 8 pusita he la an apor lom le jong sa ame ki jang lo pulote mane an bang chulin da prang po an chulin da prang po jat po mek pa jang po jang de lo pulote ingi ni ki lok chilang lo la so lok chilang ji bang ke ingi ha ajo hedi jir lo he baji hini ma baji ke thom la anlo la so por anlo ma hot pen mane pu baji ke thom pena bisi ke dam dilo he sida la so daklo lagi e jo pala ma dilo jo ni alam kalilo ha 2022 pen ke bor e he di ke lal so por ke ni ke isi consistency do nei bo mala bangi chi bilo che maintain lo la so charli pon lo adab lo pulo ten ke soy hat baji mahot pen un edet holote 8 baji ansi thur thur lo thur po thur pen lo te enke la alom suvet sita hala ni supu bang thur thelang pulote ghonta ise por potme adha ghonta puvet me ajupi man ni ke charli ni chi revise thu po revision e phong chukuri po enke la pen de book che bon thu po breakfast hai se lam po o so che lana le po hem che safa la ya kam lo ago ho aner lo an pacho e jat et po o so me ke jang lo pulote pini po কোসন লো পুপো লু চিলাং থুপো লা উসো মেগে জাঙা ডাকে লা সন পেন লক্সি মানে হা 2022 পেন জো পিনিয়ার নি মানে লা লাপো আন লো কাচে পা দুক ফোন বাঙ্কে হে
1: তানতেনি লাবাং সো সাতলাং কি পিদুনজি ফান মতে কাপ্রে কাপ্রে কাসলাং কি পিদুনজি আফান সিতামে সেকে কি এনা কেনাং সট মানি মতে লা কোচিং কি এন পন কেনাং সট মা
0: এন্ডাম দেট মাসি হিনু পুগিনি পুপে এন্ডাম সিতা মি লতা মি উলো লাদাক কে মানে ইসিয়া মেন্টর মানে হাদাক নাকি থান বাং দোজি নাকি গাইড পন বাং দোজি নি ই লা এন্ডুন অং মে অং লো হে বাং হাল তুমকে লা সো আ কোচিং আ সেন্টার কাং পুদে তুমতা ঠেক সের তুম মা দিদি লা তুম এক্সপিরিয়েন্স তুম লা তুম নাকি গাইড পন মে সেন হে দি লা হাই সিতা সিতা নন নি সন বাং কে নিকু আপোরচি মে নেচুন এদেলু নিকে সার পিমার পিনাক লো মা দিদি ওসোতা দোলো আমাসি নীলি বাঙ্কে আর টাইম ম্যানেজমেন্ট উন এডেট মাত নিনানি কোচিং কি দুন জিলা পুজি ফান ঠেক ঠে দেয় লো দুন লোতে মেলো মে অংচট লো হেডি আমার নি ঠেক ঠে দেয় জয় নি মা নিতুম বাঙ্কে আর ডাবল ডাক বর ই পনাং কক লো নি laso isek phan buki ni ke social media pen gini ki chupa he loving lo ni Facebook account ni Instagram account ke ni deactivate lablo ni phone ke lang ke Google long chelang po ma YouTube lang po lada lang tap telo kupi ma ni me thang phan ladak ne ali ke wang iji lahai po chi chelang po nang rong hola coaching ke NA apotlo pohola rak non lomge YouTube long da do e di ki un tang atum unang tum son noi la pu noi son le prepare noi po alarm haita la tum nang ke than pon a video haita do do non lom ke di la hai ben sa guidance atum pen en pon lo mani he masor a guidance le he di la son noi la pu noi la ta nang than pon lo la son pen lo ju anda mi isi enun ta mi in anda avidet enun un edet pusita he di nang ning chepo oi nang ni la bang lo
1: mesena ni tangte nang li no he jong se ta mi nang li ka charlie YouTube pen sa mi nang li lang pon po ase YouTube long ta dopik lada anutinta kipi bang do channel khuli bang do pik kacharli nang ji phan ase nang li koloso a YouTube channel pan si kacharli ponani mate koloso YouTube channel ke lang pon si ke menai ponali than pasin ek jima
0: ni labang ke hedi la si ki me ta nang than ni thek thedel lo alam bang ni ki lang e isia video lang po hedi asap o lang po la nang ke than pen jong si hala so ni isibak isia a pe ni ni charju po di isibak a topic en po ni buji je det po ni lo che lang pen sita ni buji je da join ni lo te ni YouTube long type det po hola tum hana pa bujai pha enkela isia topic a join ni ta da sarita pasta maso se an a videos doi anu tin si di sida me ni isilang po de judun lang lang po ni buji je ong de pa jujelo hala bang kaprek la son thoda topic po ke than doli lang ma tidi hala han berdam thu rang nak le jodi emi thang experience pen ke hai
1: kala ni
0: en hala dak special care nang people a mentor a teacher a tumbang di nang buji je sita face to face nang ching kilong po che than thu long po hola ta hino ne ma pulo coaching emi thang en long lor le den ma hedi
1: nang li ke coaching and epin ma de se ke en epin pen sinang li la po an kithe dunga sarlang stami kachipa undun pasinang libang ke than bachini pondak anbang ke thekhe dela pasan ta thekpo bastami churulo ni nang li lapan rd ke do lam the nang li than bachini pon thege pon lasipini indeng isi ni ben kachin ki je than ke lapan si kang ton iglo puthot indeng hini along le elitu ni ke than pon alam arju pon thulo nang kardom
2: lapana por nang litu sorlo se ang tong ang deng along pen UPSC jepa untang bang phi sila terang pi lapen hood bang fandar terona tumang bang che hu chiput arjit long tang lo lake akashwani dipu non studio guria por por phai krei sila mini thom cap pleng tang lo la sinang li tu mumbai pen ka pachitak vivid bharatiya jai mek arjit long po

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিটার জৈ থাকে থানা বাংলিদি বন্টিটি মুপি স্টেট গভর্নমেন্ট ব্যান জুংজুঙা পরা ফানকে খাংচে পেনাং রানা ফানকে মেসেন আবার সাই পাই পাই আছে ক্লোপেন পুঠর পাংচে পুপসি চিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি সোশ্যাল মিডিয়া জকপেন পাচে থাং পন্ড লাসোয়া টেঙ্কে বাংজি পাই পাই আছে ক্লোনি ভাইকে থমপেন অরুণোদয় আবার সাই পুঠর পাংচে পু স্টেট আহুম তিন পঞ্চায়েত আলং দারাত আসং মে পিডুপনসি কেলং নাংজি আতুমফান কাদো কবি আংনু বাংস আবার সাই পেন আপ্রাংসি আবিয়াটাঙ্কা রন বাকপনপু লাপু ছড়ি বাংফু বাংফিয়া তো আফান কাছে থাপ পন আসাই চুনপন্ডে লাফি গে বাংজি পাই পাই আছে ক্লোনি ফাই ট্রক লাপেন ট্রক সি পেন নিজুত ময়না লাপেন নিজুত বাবু আবার সাইডা পাংচেংপু পুসি আলাংলি শর্মা পাচিনিলু আলাংলি ডক্টর শর্মা কানিংজে কলেজ মলম আংথেগালু রন বাকপন্ডে লাফি চার্লি বাংফু বাংফিয়া তো বা কেনাং সত আসাই পে চুনপন সি আংথেগালু বই থুপু লাপেনডে লাফি চিকলুইজন আংবং কেনাং সত আসাই পিছন পনসি চার্লি বাঙাতুম আপর পেন লাহাই আতঙ্কা লংপন বম্বু পাই পাই আছে ক্লু পেনসি সরকার পেন সাবসিডি কিপি পনসাং সিনি লাপেন দালি কেরন পন আসাই দা পাংচেংপু লাপু গ্রেজুয়েট আংডেং চার্লি বাঙাতুম আফান কেবাং জি চিটি আছে ক্লু পেন জীবন প্রেরণা আবার সাই আংকাং আলু আবার সাই লংপু পুটা আলাংলি পাচিনি পনলু লাপেন কে স্টেট গভর্নমেন্ট পেন ফ্রাবজিন পেন ফাই লাখ হিনিয়া কি মি সরকারি বোরিং কিপি পন আসাই টাকা পাংচেং পন পেডো পোপসি চিফ মিনিস্টার পাচে থাকলো চিফ মিনিস্টার আত্মনির্ভর আবার সাই আজক পেন আফ্রাং পেন কেলং পন বোম আতুমফান আদুন ধোয়া টাঙ্কা কিপি পেন কেপাজির লাপেন বাং সুরি ফকেপ আরি সৈ জাঙাতুমফান পুথত আকিমি পারলো পন পৌপুটা আলাংলি পাচিনি পন্থুলু বচেবারি মাতুমাফান লংলি আজা কং কিপি পন আহিন সরকার আর পুকেডো আলাম পার্নু পনসি মিশন বসুন্ধরা ইসি হিনি লাপেন কে থমাংডেং বাং লাখ কেপ আতুম আলি লংলো সেটা ননপুতালা সবার সাই পেন আংটান কেডো নাং বাং ডোকক নাং আজক সি কে বাং জি মাতিজংনি ফাইং কইরা ফ আর নি পেন পুথত বসুন্ধরা প্লি আংডেং দা ইংপু পন পুপুসি পাচাটাক পন থুলু গুয়াহাটি মহেন্দ্র মোহন চৌধুরী হসপিটাল দিহি না নিংকান কিজুত আনাত কাংপু পঞ্জি আংরিং দোপুসি প্রাণ মুয়া হিন আর পুকি দেওয়া মিনিস্টার অশোক সিংহাল পাচিনিলু কেদামতাং নিংকান কেপ অলং স্টেট অলং মেডিকেল কলেজ হসপিটাল লফাই কি ক্রিপলি আনপাতলু কেবাংজি নিংকান ফ আলং পুথত হুমকেপ মেডিকেল কলেজ হসপিটাল কিম্পন পুপুটা আলাংলি মিনিস্টার পাচিনিলু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পিনি পাঞ্জাব জালন্ধর পেন ভিডিও কনফারেন্সিং আসাই পেন আসাম মাজবাত জগ জাগ ডেট পেন ফাই ট্রক্সিকে ব্রাফ আদিম অমৃত স্টেশন ইংপুপু গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউনিয়ন রেলওয়ে মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণব ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহিন আর পুকিডো মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল ইউনিয়ন ফরেন এফেয়ার আহিন আর পুকিডো স্টেট মিনিষ্টার পবিত্র মার্ঘেরিতা লাপেন এমপি দিলীপ শইকীয়া জগ জাগ লাস ভিডিও কনফারেন্সিং আসাই আলং চেতংপু নিহাং নিতুরালং ইসিভেট ওপেন লাপেন ডিস্টেন্স লার্নিং আহম ফাং কৃষ্ণকান্ত হেন্ডি স্টেট ওপেন ইউনিভার্সিটি ইসি প্রেকজাম সাইন্স আংডেং কাচার্লি আফান ইউজিসি পেন কাচেক্রয় আলাম থে ডেং পনতাংলু ইউনিভার্সিটি পেন দিহিন আছে ক্লু পেন কাহিলু পেন কাচার্লি পন ম্যাথমেটিক্স কেমেস্ট্রি ফিজিক্স আলোকত লাইব্রেরি লাপেন ইনফরমেশন সাইন্স সাবজেক্ট পেন পোস্ট গ্রেজুয়েট কাপাচার্লি পাংচেংপু নিংহাং লাপেন আপুন আচা কেডো বাংফু বাংফিয়াতুম নন পেন ইউনিভার্সিটি আলং ম্যাথমেটিক্স সাবজেক্ট ডিগ্রি আংডেং আফান্তা আমেন চেথাপ নাংপু লাসোয়া ফিজং কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি পেন ন্যাশনাল এডুকেশন পলিসি আলং কাপার্নো পন আসন আর্টস সাইন্স লাপেন কমার্স কে থমাংডেং আলং তা ডিগ্রি লাপেন পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি কে পি পন বম ইসি কেচকলিম ইউনিভার্সিটি চেমানপু বিয়টা পানসি কাংচং ইগলো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বেং ডেং আলং নীলি বন্তি টিমুপি কাদো কাবি ফান্দা কার্ডং বাজিরসি কার্বেং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে জাখং নিফাই ক্রিট রক্সি ভমতা আর্নি কার্বিং ডেং কিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক্সিরাং করা সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনল কার্বিং ডেং লং পেন আপ্রাংসি পিনিয়া সারলামথি আর্জি এক্সেনাং পিনিয়া সারলামথি নে সি বুই চট আবারি ইনুত সি কাপাথে চট আমনিত লামথে কিমান লাংরয় আরে আসাংটি কাছে অর আদিম ফানসি বারি উলু লাসন আদিম কি ইংদে হবজি মানিয়া বাং লাংরয় আরে পাংদে জিপু লুটি লাসন বারি বুইপু মানিয়া ফান ইনুত আমুনিসি কাপাথে কাপাডিং লাপেন আমানাপেং তা কিপিপন আসন্তিন আকাম আলং তা আদর কাপেদু পন লাপেন কেসুং কি বয় আহু তামি কেরাই পন আমুনি রাফান কি বাং কি বুইচত আবারি লে পুসি কি পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতারনি আপদ সিলু নাংদেং আলং পেন লুন চেথা কাংদেং পেন আসনসন লুন চেথা কাংদেং আরজিক সেনাং পিনি লুন চেথা কাংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জি আরজিক সেনাং কিলুঞ্জি প্রসেনজিৎ ফাংচু লাপেন পখিলা লিখে পি কিলুনা লুন চেথাক আলুনালাম থে সিনিং কিলি রাংদেন আলং

নালি তুমলুন চিথাকাং দেন কার্জলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং গে বাং মিডিয়াম ওয়েভ পেন মিটার ভারু ক্লিরা ক্রিজরা তকবরা ফ কিলো হার্স পেন ভারু টক্স রেং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল

0: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্থ লুনাং ডেংপেন লুঞ্জেথাক লুঞ্জি রাজুজিয়াপ্রাং পিনি আং ডেঙালং নামিক সেনাং কার্বি কেদো কেথাক লাপেন কেরেং আবারসাই আবুথাক ইসি আলামজির বাংসু আলামজির কেতকপন লাকে লঙ্কাম তেরন কাপেকলাংপন নরেশ্বর সৈনারী লাপেন কেথানপন এরন রংপি লাপেন বন্তি তিমুপি তোতাংটি আর্জুয়েক সেনাং আব্রাংসি আংকুং
1: কার্বি কেডো কেথাক লাপেন কেরেং আওয়ারসাই ইংকুং ইসি

0: ইংলঙারে সাই কাতিকীয় হুত কেসাং পঞ্জি আফান হেমসোটা চিকিম পঞ্জি লাসন হেমস আফান সি মান্ডু পুডাল লা মান্ডু আলংসি আহুত আদাক পেনকে আনহান চতুন পঞ্জি রিট আলং পেন কেলং হেন ফিরু হে হুইতা লাদাক সি চোপামেন পো পেনাং আতুমকে মান্ডু আলং ভুটা পাংরেং পন লাসন আভো রং পেন হেলোউইং আপত সি কেসু কেউন ই পেনটা কাছিং রাইডু নিকান আসেক হেম আংটার রিট আংটার কার ক্লিয়া হুত লা হে আভো সি কাপাদর পন থেকলং রিট সাই কাটি কিয়া হুত কেজুনা লাংকে হেম পেন সি কে পন আথেকে রিট আলং কেজুনা লাং কে লং কে জয় কে কালি হেম ইসি পেন সার্পি সার বুড়া আতুম বাং হিনি কে হালা রিট আমান্ডু আলং সি জাত আকামতা কে ক্লেম পাদু পন হেম কেনাঙ্গি আফান ইংক্রুং বেলেং হটম লাপেনকে কাচিলিমা তারাই হুইতা মান্ডু কে দোয়া হুৎসি কেথেক সেরাতুম কে কেবু পন পাদু রিট আলং কে দো থেং পিয়ারং কে থেই লাপেনকে কাং টুই আলং হেম তাপ্তা কিম পন
1: লাসন আহেম আফান কে দেরাং পুসি কিপু লা দেরাং আলং কার্লুজি আফান দন্দন তা সেলাম নাং জি রিট আলং কে এ কেসম সক লাপেন কাপ্রে কাপ্রে আচুথে ইংনাম পেন কেবাং ফিজু কার্লি লাপেন থেরু থগওয়াম লাহে আপিতা রিট আলং ওয়াং সি চুবম লাহে আপি পেন কেপাজক জি আফান সি বাপথেলিতা চিবি পন পেডু ওপ্রি ওঠুং কিহুং জি আফান বাপথেলি কে ইসি কেনাং সৎ আরি সিমলু আহুত পেন আহুত কে হালা দেরাং আলং সি আজুতা সাংকক তিতি ইংনার পেন রিট আচুথে কেপাজক জি পুরা আজু আপর কে থেংমি আকিথে পেন মে পেকার সি আতুর পেদুপো হাকু আহুতকে মানে নে আতুমকে হিলেতা দেরাং কেহন আহুত চিবিপন কক তিতি রিট আলং পেন সক কেরত কিরিম আকাম তাংতেতি কে লাসন সি রিট আলং হনবেরনাং পো হেম ওয়ানওয়ে আপ্রাংকে হেন বংহমতা হালা মান্ডু কালিতে দেরাং আলং সি বি বম পো লাপেন মোসক রয়তাং দেত লুটে হেম চেওয়ান পো লাহে আকাম কে ইংলং আরিত কাতিকি আহুত কেক্লেম নাংজি আকাম বিনংলু।

0: মেথাং আ ডিস্ট্রিক লংলক মতে সেংদেট আফিকে কার্বি আতুম ইংলং প্যান থয় নাং কি সুন আর মু দো উলু থয় নাং সুন তুক প্যান কি ইংলং আসাই কাতি কি আকাম চে ও সি থয় আলং সাই কাতি কি আরন হে হুই চার্লি দুন থুলু লাদাখ কে লাং খেতি সি কিক্লেম নাং কক আপদ চেলং চাইনং প্যান আকেরাব তা এন নাং ককলু চেলং চাইনং রিম দুন সি চাইনং চেলং প্যান হাই কে বাই চার্লি দুনলু হাই কে বাইজি আফান কেনাং সত আহরমু হরতার মাতে লাঙয় ময় হেহুই আজাতন রিম দুনলু হাই কে বাই তা আফ্রাঙ্কি বাংকি থেক আতুম আলংসি চার্লি দুনলু থয় আলং সাই কাতি কি আদিম আফানকে হিদি পুদেতলু হিদি ফুলতে আলি বুই ক্রাই নাংজি লাং আখেতি কে আলি বুই বেতে লাংখাং উন এ লাসি হিদি আসাই কাতি কি কে আলি বুই বেক নাংজি আলি কে বই পামি সেন লোতে কেনাং সত আলাং খাং উন পু লাপেন সকতা থে দাপ্রাং পু
1: থয় আহি দিয়ালং কাতি কি আফান সক আচিলি আপ্রাং কে চিলি কিরেক আদিম হাই বাই পামেসি লংলে ইংহান পামান নাংজি লাসন আদিম আফান কে চিলি ঠাই পুদেল চিলি ডিং দে টিক কে সক আকলিম কি এজি আদিম হাই বাই বম নাংপো হিদি বিথে হাই বাই টাংদের লোতে চিলি ফ্রুসি হিদি আলং এ নাংপো হিদি অলং কাটি কি জি আফান সক আজাদ দো ও বাংস আং বং প্যান কার্ডি কারজাংটা দো সক আং বং মানাইকিরি ধূসুরি মিরি জহা সাগরশালি আগ্নিশালি বারা লাপেন আইজং পুয়াই হুই আসক আমেন পুদাম উন থয় আহি দিয়ালং সাই কাটি কি জি আফানকে লাংকে কেনাং সত বিনং লো লাংলে আবে তে সক আখেতি কে ক্লেম সুংক্রুং লাপেন সকটা মেমে দেখব লাসি হি দিয়ালং কায়তা লাং কেপা ডোবেরজি আফানকে লাং পাং পেনাঙ্কক লাং কেপা ডোবেরজি পুলোতে হি দিয়ালি হৈ হৈ কে বুই পাং টুইবিং নাংজি সক আরং ডিং দে টিক কে হি দিয়ালং লাং পা ডোবের নাংজি সক আরং ইংকি কে চোপেন কাপে জগ জে আফান আহুদ আদাক পেন কেনাং সত আধোবাই আর সি নাংজি লাপেন কেনাং সত আহ অর পিডুনতে সক আঠে কেলং অং মুচতপ রেদ লাপেন হিদিয়া সক ম্যান লোতে কেরত পাং চেংপ সক কেরত টাংডে আফি কে সক আমুঠে হেম চেওয়ান প রেদ লাপেন হিদিয়া সক হেম নাংলে রক আফি কে সক আমুঠে হে হুই হং চেতা এলং বুই প কে বুই আসক পুথত চাইনং পেন মরণ টি সি আসক আমু পাংজুই প লাসক আমুঠে রেদ লাপেন হিদি পেন নাংলে রক লোতে কার্বিয়া জুতাঙা টেং পেন হাচাকে কান পাদপ হাচাকে কান আহুদ মাতে আনিং উয়া পর রং ইসিয়ারাত চেতংসি কেলুনকে কান পাদপ হাচাকে কান আহুদকে লুনসে দোবেক নাংজি লুনসে আবাংসি লুন লুন প লাপেন রিসমার আতুমকে কান দুনপ লাসংসি নিংকান আসেক কেক্লেম কাছে পাদুক পেন কেলং আসক আসাং হেম চেবান আহুদ আনিং আরং বহং চিপি প লাটা কার্বিয়া জুতাং ইসি কেনাং সত আং দেংলো
0: নন্থয় নাং সুন্দেত আফিকে কার্বি আতুম হাচাকে কান আজুতাং পাংক্রেবি আসন সি থেকলং কার্বি আরন আজুতাং আতেংকে লাহাই আকাম ক্লেম্পন বেগ নাংজি হাচাকে কান আজুতাংকে ইলিতুম লক্ষিলোমে আমিনু কেপা অংজি আফানসি আরনাম আর্নি আফান কাংডুক কেজেম আতিবিলো কাতিকি পেন কেলং আচুথে আন্তা আমিনু দরে পুসি কার্বি আখেয় কে কেক্রয়দাম পেদো আমিনু কাবি আচুথে কেলং আহুদলে দু ও সীতা নিংকান চিফো পেডেট আপদ পুসি কার্বি আতুম হাকো পেন্তা কে হঞ্জাত দাম পেদো পন লাসি চোথে আমিনু কেপা দুবেরজি আফান পুরা সক কেরয় কেপা জুত আনংবে হাচা কে কান আজুতাং কে পাবির নাংনে আন সুসে পাচান ধু নাংজি লাসন আকাম আফান কার্বি আখেই মাথা থিপ নাংজি আথেকে জুতাং কেরেংলুতে খে আমেন তা কেরেংলু কার্বি আংলং আলং আকাপ্রেক আকাপ্রেক আখে সুতা দু ও হালাহে আংবং ইলিতুম বড়ো ডিমাসা তিওয়া রেংমা নাগা গারো লাপেন আদিবাসী আতুমামেন জংদাম উন কার্বি আখে আসনসি হালাহে আখে আতুমতা মেথাং মেথাং আরং আজি দোরেব লাদাখ পাঠি হেক পেন হালাহে আখে আতুম কেতালন পনপন আরং আজি আমেন মাসাপ চেথানদাম সিনাং বড়ো আখে আতুম বৈশাগু ডিমাসা আতুম বুসু ডিমা তিওয়া আতুম

0: লাহে আরং আজে পেনাজক আর নামারনি মতে লক্ষ্মী আদাগাটুর লাপেনকে আহির জুমি কেহাং পাদুপন লাহে হুই আনপারটা আখাইতি নাতুমতা মেথাং মেথাং আর নামারনি কাচিপা মেপনা জুতাংটা দৌরেব আখাইতিন আরং আজে আলংটা লাহিন হিন আখেয়ামুনি রাতুম চে দুনসি আনিং আরং চেপি দুনবম লাপেন লাহাই পেন আজক খে হিয়ানাং বং নিং কাচে ডক নিং কাচিং সামাংথেক চেপাকলাংল খে হিয়ানাং বং লাসন কেদো থেকে কেমেসেন আংথেক পুদাম উন কার্বি আংলং আরলো কেদো আখেইটিনামুনির আতুমতা মেথাং আরন আজুতাং পেন আরনাম আরনি কার্ডম পাধুপন হালাহেয়াং বং হিন্দু ক্রিস্টিয়ান মুসলিম বুদ্ধ লাপেন খেই সো মতে ট্রাইবেল আতুম আমেন জংদাম উন নিঙ্কান কিমিনাং লেলোতে কার্বি আতুমকে রং কের লাপেন হেম আং তারাইহুই চার ক্লিপ লাসনসি ক্রিস্টিয়ান আতুমকে ক্রিসমাস হিন্দু আতুমকে দুর্গা পূজা লাপুসন কেতালন পাদুপন লাহে আকামালং লাহিন হিন আধরম আমনির আতুমতা চেদুনসি লাহিন হিন আখে কাচিংহন আংথেক চেপাকলাংপন বমল ধরমালাম পেনকে মুনিত আংবং কাচি হিজিম লাপেন কাচি পুজি আদিম মাতে আসন আভি পুয়ালাম আখেইটিনা মনির আতুমতা চিনি পামি আর নামকে ইনুদ্রেত মনির আতুম আমেন কি ইর লাপেন কে হাংসি পাপ্রেক চট আনবেত মনির আংবংকে লাহিন হিন কাচেরাপ সেরয়সি কেনাংস লাহে আলাম আখেইটিনা মনির আতুমতা চিনি পামি আপৎসি ধরম আলাম পেনকে খে আংবং থাংনাথ কেচার আদিম আবি কায়তা ইংসামজিন পেনসি দু থাক বম লাকে কেমেসেন আংথেক বিনং
1: কার্বি আজুতাং লাপেন আর রঙাজি আংবং হাচাকান আজুতাং কি হাকুকু ইংলং কি দোয়া হুত কি কেতালন পামি ও লাপেন তালন বেক নাংজি আজুতাং লো লা হাচাকান আজুতাং কুপিয়া থেসি কেতালন মা বাংসু আলাম কাচিনিসি কেমে কেনাং সৎ আথেকে লাপুসন সাই কাতিক কি পেন কেপামান আসক লাপেন আসন আসন আচুথেতা মারাত মারিং লে চুলুতি আমিনু দুনজুয়া পট পুসি ইলিতুম কে ক্রয়দাম পেদুপন সক আফান কার্বি আতুম ইপি লক্ষ্মী পুসি কেপু লা লক্ষ্মী কে আরনাম আসুপি পুসি পীরঠে কাংডুক আহুত পেনতা ক্রয়পন বমলু লক্ষ্মী লুমে লাপেন কাপ্রেক আচুথে হৈহুই আমিনু কিখাংজি আবিদি কে হাকো আকায় আহুত তেরন রং সুপোসি থান তেকাংলু হালাসু আজুতাং মাতে আরন আফানসি মিনু কে কুর মাতে মিনু কে হাং পুদামলু লা মিনু কে কুর আফানসি হাচা কে কান পু আমেন ইরলু সক কিবি আদিম ইংক্রু আফান কার্বি আলাম পেনকে হাচি মাতে হাচিপা পুসি কেপু লাসি লা হাচি পু আলামথে পাকেং সেটসি হাচা পুদেতলু ইংক্রো ইংতং হতন বেলেং লাপেন পি লক্ষ্মী আফান কিরো কার্চু আফানসি লাসন আরন আজুতাং পেদোলু সকেরয় আর্নি হেম আহেমফু আবাং হা রিদামসি লংলি আহি ই আর্কলি দাম্পো লাপেন লক্ষ্মী লুমে আফান চিংরিসি সে কার্কলি আহুত পাতাম পন পন পু
0: ফিজুকে পনাহীন কার্লিকে পনাহীন থেরো কে চোয়াহীন ইংনার কে চোয়াহীন পুঠত মিনু নাং পিথুনন মিনু নাং থাপথুনন দেই আর্না সকেরয় আর্নিকে হেমারে পো আবাং ইংক্রো আরলো চেথাপসি সকমান তুম ডেং দুনপো লাপেন ইংক্রো আরলো ঠক দুনপো ইংক্রো আরলো কে দোয়াবাংকে সক কে থাপ তাং টেটিকে ইংতান ওয়াংলং লেলো লা হাচাকা না জুতাংকে আহক পেটকে লক্ষ্মী পেন আহির জুমি কেহাং কেতালন আরন লা আনপারটা হাচাকা না হুত লুন পেনাজক চতুন চদাং আহর মুহরটার লুনসে আংনু কাহদায় আরন পেনতা হেম কাচুবচে আহর মুহরটার ডোলোমা আবিলোমা কাচিনি উঞ্জি আফান এসম কেনাংসৎ আংদেং আতিবিল হেম রেত কাচুবচে পুলতে কপিপি আহর মুহরটার সি কেনাংজিমা হালা লুন পেনাজব ইলিতুমা ফান একেথান কেপারে আসন সি মান্দাদলো
2: পানিংকে বে হেম্পি সকচন থারে কে স

lapan apa nang litum karbi akhei kidu kithak lapen kiring awar sai aputhak kethan pa jirmi pon alam jir arjalong tanglo bangso ang ding aprangta kapachatak pon chinglo puthot adunthu ang ding dam de prang pinap karbi ang deng long kopi pisi kirot ki parju pon ni jima chethan eksana penap ki jakhong ni phai cleaner cap bhomti arni কার্বিং ডেং লং পেনা প্রাংসি বিরটা জুগলং পা দুম থু সারলাম থে লপেন পেনাপ কে ভমতিয়ারনি আপসি ইনুট পেনা সে আং ডেং আলং মানিক টিসু গিলুন আসনসন আলুনজির আর জুগলং পো লপেন লামকান আং ডেং আলং বিরেন ইংতি গিত সামপ্রি কচং হং পা লামকান আর জুগলং পো তোতাংতি লুন চেথাক আং ডেং আলং পেন ফুথন আদুন থু আলুনজির আর জেক সনাং কিলুনজি ধনসিং তেরন লপেন বারি রং ফারপি কিলুন আলুন চেথাক আরুনালাম থে সেংক্রেং আপর নাংলি লুতি

0: কার্বি অনুষ্ঠানটি শুনিলে। এটা শুনক বড়ো অনুষ্ঠান।
1: লাপানা পানালেতুম গুয়াহাটি স্টেশন কার্বি আং দেংলং পেন পাই তাক পন আসান আসান কার্বি জাইমেক আর জুগলং টাংল লাকে আকাশবাণী দিপু জাইমেক পাই তাক পনকে এফ এম এ লং পেন মেগার্স ফারু

0: আমি লা ডাক নন লা পেরি লাই হুইকে জর বাংকে লা 2025 লা আন পেন্সিং চেং লাং নন সি
1: কালাং দি তাং তে নাং লি লা চো জোর চোলাং পাং চেং চিয়া প্রাং নাং লি পিএসআই সি ক্লেমিক বম ল
0: লা সো আপ্রাং পাং কে বুস্তামে নে লি লা আপ্রাং মেন তা চো জোর কে চো জোর বম আসা পাসু কে হে পেনি লা পেরি এমবডারি ইপাক পাক নি লা হাই রয় প জোর পন বম কে ঢেক বাং কে লা হাই বো লাই হুই হে মালং ডপল হাই পাং রেং লাই হুই তা জোর জোর হে মাদলা সি ফিট আন বাং কে লা হাই জোর বম ল অন কে গুলাট সি চু খুলি থু রং পোলা হো পূজাল মালা সি লা সাং হান লা হাই জোর ল ডালি আলু লজাং থু লাই হুই সি জ্বর লহে মা ফির বাংকে লা সেকেন্ড হেনা পে হি হুই পুস্তা মে নেলি জ্বর পন বম লাং লাং বং লম কে হে মা নাং তা নাং পিক লো মা চিকে নাং বাং তাই নিং তা রং পন বম রং পন বম জাল লজা মালা সি পে বাংকে নন বাংকে লা পিনি পে কক লাই সি জ্বর ল মা প্লা লাই হুই জ্বর ল মা টিংকে লা বাংকে রং আলম সিকে পাঠাক লহে রং আলম কে থাক তুম দো লাই তোমা সি পাঠাক পন বম ল জ্বর পন বম ল আকু ঢেক বাংকে লা এ বাং আখে লং পুস্তা মে এন পন হে বাংকে থাক তা তুম বান পো হিংকে লা সু রেডিমেড হে লা সন কে নাম আদর বাংকে প্রেক জামাল রাতলো লা রেডিমেড কে নাম দোন আবাংকে নিতুম আদর কি কমে সি জড়লো বন সিতা মিলা রং কি থাকা পেরি বাংকে আসাপসু ইংটেং চ্যাট প্রেক চ্যাট ডো ইলিকার বিয়া নিম সুতুম কি থাকে লাসু পসি ইংটেং চ্যাট পট বাং সি লা বাংকে আদর আসাপসু থে চ্যাট জালো লা রেডিমেড বাং জং সি ফারুক ফলো পলো তেহালা বাংকে ফারু নেরকে মাটি সুরি সি সন সি রং কি পাঠাক বাংকে আদাম বাং দাম জই টি টিয়ালো আদাম বাংকে আমা সি লা খন জারিয়া পে পুস্তামে আকা প্রেক ডো কক আদাম বাং আকু লা পিনি পুস্তামে আদর কি কম আদর কি সোলা সঞ্জা ডো কক ลาฮัยตาจอร์ปอนนีลีลาปินเด้งซุมปอนเป็นจอร์ตากะลีลาเลกรอยลาฮัยปุสตามีปอนปอนเป็นเกลาเอกิตาเพลลุทุยเฮลาฮัยปุสตามีมีทางบอนทาปอนปอนลาฮัยปุสตามีนีลีจอร์ปอนปอนลาฮัยตาอิงเกนอนบังเกลาเฮตาจอร์ปอนลอเอ็งเกจิปัตเตตาจิปัตเตดุนเฮลาฮัยปุสตามีนีลีอปรังซีลดงเอเกลงดุนทาดุเอ็งเกลาฮัยปอดเป็นนีลีบังตาโคปุตัยนิงารงโออามาซิตอกปอนบอมลังนอนปุตามาซินอนบังเกออนไลน์ออเดอร์ปุสตามีลงปอนทุปอนนอนบังเก
2: ลาบังเกนีลีลาตุโมโซกิตอกเซจิปาเตดุนตุโมโซกิตอกเซจิปาเตดุนโลออนไลน์เป็นเซจิปาเตดุนเฮอามาชิลาซูจอมลีนามังมุนปูนีลีกิตอกปอนเกเฮมาลาบังเซอปรังเซนงเอกิลองดุนโลอามาลาเป็นเซียกุนีลีลาซุปปอร์ตบังอะคุอาซูดอินิงอะรงอุลอนงเอตาลองอุลอยนิงกะรงลอจัลโลมาเซียกุลุทุยอีเซียอากิตาบอนไนเดอร์จัลโลอีเซียกิตาบอนไนเดอร์โลมาลาซิบอนไนเดอร์เป็นอะคุนอนคาร์บีเป็นซิตอกเลฮะคุลาเป็นเดอร์เป็นอะคุฮินดีเป็นเซียกุเทรนสเลทโล
1: so chojor cholang la pende la pu koson sinang la por kachipilo
0: a por kachipi bang ke la lojo e la piri la hi hui bang le chojor bom cholang bom pusta me puki to ka hena bang ke e ma thapon bom tok pon bom ajat kali der lo lam bang ke chojor cholang le dam ajara kam le klem pusta me la atumo binding arlo do pon dong ya lo a tumo bang ke ma thapon bom ke ma tha jirding open si ki tok bang ke la na jirding o identity ka ma tha bang ke ning kan si ma tha le da ya lo la so atumo icc phan ne ki choklem cho dam along ba chojor cholang along pusitamin ajat le klem sitami la so tumo phan bang ke ning do pon elo la so ang den ke la son simeji la so ang den ke la son lu prati la son jumisen po la son si ang den tin akeng kam tin sitami ma tha pon lo yo la bang ke ke la so kama tha tang pen se di ke tok ho da bang ke la bang ke joy ke titi ya lo
1: nang di choro parlo ni nang li product pen than pachini pon apor tang di ni mohet jon ang li che than pon nang li embroidery pustami nang li minasi kiroi roi lo ma
0: ও কালাং লো লাবাঙ্কে নিলি মেথাং তারই সিতামে এ লাবাঙ্কে পাদরুন এ নি মেথাঙ্কে রয় পেনকে পাদরুন এ লাসি পেনাঙ্গান আনিম সপিমার টোফান নিলি অর্ডার গিপিডো হলা তুমতা রয় পো ইংকে নাং পাথন পোসন চালো নিনুয়ে তা দরুন এ ইংকে হলা

0: Rồi thử bỏ, anh kia lăng tung bùs ta mi vàng, đi bởi tế bà xe lòng năng lô đun bỏ, là xôn lửa.
1: Tăng tế là xì kì rồi, xô lô tù mà bình đinh xung bó chọc liêm bèn kì rồi kì là nhì quan ăn xiên ăn lô.
0: Là bằng kì kì rồi ở ủ bỏ, là xoa cầm lọc dòng xì kìm bù lưu tì dòng hết ta. Là bằng kì nì nì bà kì năng cọc tì ở hụt bèn kì hè xì ta ịp hóa tình đẹt là ịnh cụp ông tì hè. Là lô, dòng xì ịp hóa tình tế thang problem à bì bởi tế tăng đáp răng nì nì ăn bông bùs ta mi bà tăng ôn nè. Xì ta là ạp bù à linh lô, à mạng à linh lô. À cô là thang ịp hóa tình tế thang thế là lọc xì ạ cầm bù lưu tì là bà dự định ưu ý. Bù ra xét bùs ta mi là kì nì thông bà nì plì là ăn ôn đẹt gì. Ạp bù à linh lô anh ta hè, à mạng à linh lô.
1: Alandi, tang tila amang hai long ke nang limina si amang hai ke pidun lo ma ma te hala ke thaka tum si aning hang teng men samang hai ke pipon lo.
0: La bang ke la ne long bang tum nang order po ma ti di la son na pu nang ji ho non la so pu le nang tur pinoi pu lo te ne yong si a por dolo po te la bang nang ki pi a pu he di ni li roi po ko jong si ni li un e lo po te bang hala kar i bang si nang che than po ya lo son na pu le nang roi pinoi pini ke pu po he di ke la tum bang nang ka order a ting si ni tum ki roi pi pi ya lo ko hu la nang ka che ra don tum phan ta ko la son na pu si non e phong ke roi nang i tang ho de pu sta me than po ke hala tum ta son thot se ko roi thu po nang pa le po son cha lo
1: tang tila la embroidery pe na kapre solo tum pending sum porlong pusami amang hai ke bang nang ka order ating mens nang lia mang hai ke paroi ditilo ke
0: amang akalaran ta bang si ji jong ya le son amang senang ji akalar ta ni tum la son sinang ji no ni phong ki pusta me he ke ni tum bang hon nam po pe ni roi pipo la son
1: tang tila non kitam tang an pusami nang lilap son swarlo tum chu jor chulang ki aprang ki kom mu il tum tami thek mon long sami non ki aporating pen penang an solo tum tami aphai nang bat lo solo tum chu jor chulang hin pusami tang de la nang li so chu jor chulang hin long pen tami nang li kisung ki boy katora chitong pon iklo manang li
0: son bang ke chitong te lang non namat bang ke he katura la hai pustami avelang sitami non bang ke ke thek atum du ulu a swar lu tum ta thek pik pik an lu non bang ke eroi jo jor jo lang ke thaki phir pustami thek ulu jo jor jo lang thek sai dilo non bang ke
1: la pendeni non lo me jo jor jo lang di solo tum kulat sami ka chubi do ulo bang kai tum sami do par pik lo tang tila nang li kulat ka chubi long ben sami kwan ali long pon lo ni
0: Ali bangke long pon la jong he pustami la ipak long sapsu mane api aling lo he ahut pen bangke la kisuman tumalong bangke nang pakom thap avidet lo pini ke pulote ki namadam sitami ni litum pin det ti ako ahut pen ke avidet lo la nang pakom thap ro ki nam pen ako pakom ta ni litum ki namate ngali ta pin det ti lo ako belek api lo se ako me abdon tu det ti ya lo lamba ke la so ador ke puthip the det lo ni tum ta he la anang ji la anang nang pivek nai pu anabang ke pudun thip the stame hola tumbang nang pakom thanang pakom thapote ke nama dor kali penta pasun che titilo ko kaprek apelong sia ko nili tum anamako labu pacing bardon de titiala
1: kalang di tangte la nang liki jorpon ke nang likulat long si jorpon pen an par kaprek nang li online pen sami nang liki jorpon ko ta duma
0: do la son ta do bang online pen la son ta do lo aki hilo ke hilo tum ta order do ala kerela pen ta do cholom ke la karbia pending sumpote di ke nama tumbang ไข่ตรงตานำโอบางไข่ตรงพานาบางกินนี่ตรงมาดอดระพักก้มดุนปิดปิดปัจจิทางนางปุ๊บเหรออาลีกิเอ็นดุนได้สิกิองโลบางไข่ลองกิออนไลน์เป็นนี่ลิตรงละส่วนปอดไทยตาดูโลดูโอโลละส่วนตา
1: ตอนนี้ลานางลีไปการีละปุ๊บส่วนตากิจูปีปนดูมา
0: ตุไปการีตาดูนี่ตรงไปการีปุ๊บตามีบางนางเอ็นตุ่มตุอันกินนี่ลองเล่ดอดได้เด็ดปุ๊บตามีกับเรียกกุลาลองแต่เอ็นพีเอ็มเด็ดดีทีโลปัจจิรุ่ยเรื่อยโลคัสตอมาร์บางกิเหรออลังตุ่มจ้องสีละอันอปีนี่ลิตรงพันthat pustami ni lia kaprek kulat long pustami endam po papling don det titi lo
1: kala ni kon ana dor pin sang li pipon pon lo
0: la bini la son pekok pulo the kon jare pekok pulo the di nili tum la ipak wet ki yor ke pharu pho ma ti amang tur te thang the pulo the pharu pho ing ke bang to phan pon pilu pulo the la pharu plira poke ba pharu plira troxike jo la son si pipilo si tami api ling lo la ta adhe ka pe bang ke long le det titi he kon jari pustami la api ling lo ador ta kom এতে ইংকে আদর সুয়েত স্তামি নিলি তুম আলে বাংকে লা আন এন্ডুন ও ইলো লা ফকে ফারো ইসি লা সন বাংকে এন্ডুন লো কি এন্ডুন লা হরসেল লং তুম বাংকে আলে লং দুন ও ইদেট কে হরসেল কি পিয়ে লং কে আলে লং দুন ও ই থেমা বাং তুম তা আকে অং সি পন পো মাটি ডাক বাংকে আলে লং লি
1: tang tila mo het nang li pu embroidery hai sami nang li roi pon pu tang tila hai ki nang li seke tong endun ma mate nang limina si charlie pon
0: la kali la ke methang si charli po la mane mobile long talang da ditilo youtube la hi lang hai lang po athe ke dang ta charli da ditilo
1: de la ki roi hai ke nang li ke misin la son pen sin ali roi bonik de loma
0: kali no na bang ke misin kali lang no na mat ke ni tung ke iri pen lo iri pen lok si ke roi

0: probaloni nangli than bachini pon thekpon tangte ni iritum thekpon long penangan tolu tum sami kiroi hype sami ani ge hangbang du par pik tangte la suputhang nangli pc puji non ke charli yo we ki mituma phan nangli hin pen bbd sore si nangli ping tu
1: lalo lamba ke la choyor cholang pustame jo ilong isibak akam jong siki ot lo pote akam bang ke bang bom titi ot epin nang pote ko son sine ki klem je mapu e matha thek the sitame isibak akam jong si pe ki thak punoi ba ke roi punoi isibak akam jong si klem lo pote atwar bang ke nang le bom ya lo oni la son klem po bot hala le klem sitame e mesenji hala le klem sitame mesenji lo la son bang aku atwar chilong bom titi la si la so bang e ki choklem je phan he di isimai si kulat kang pu pustame non ne li pustame son lo jo gelamal dukan chu bilo ke wang boma wo penon bang ke piri la hai si jor lo kala pen ta ku buddhi ti long don thu bom ti ti ke renga to wara bang ke he non la hai pustame ki klem joy ki la pen la lun ki en pen ki klem la bang helo sab su sung jet ki lun ki en pen ki klem bang ki ali bang du e athema lun ki en bang ke en ji plo te la bang ki a sab su dor de pachat pachat ki lun bang ke en inang po aku lun ki en pen si gutte a hem ki kem pen chek lok pe ri gutte anta la lun ke no se pa dor ji prti ka chi tu bang sung krung ti la sila izli methang bang che par jap tang pon par ke la lun en lo pulote la dor de pachet pachat thela so ba ki pa pleng don lo pulote ya sap su ki klem bang ke joy ke po choklem chodam pusta me
0: de la nang li bepar ke klem li mena si nang li ning hang ma mate nang li phana nu ka prek si ning padung pon
1: kali ni methang si ning ki hang la ki bang nang parung a bang a bi mute methang ning hang o ja he choy jor cholang bang ning hang o ja lo
0: kalang di nang li bihek pen sinang li ning hang lapsa.
1: Oh, ning ki hang. Hala suipen ta ichet chet ni ki lapusi. Mane ke choyor cholang pon bo maja.
0: Lapen te ni ili tum tami thekpon nong sorkar pen bustami sorlo tumphan akerap tami kaprek kaprek ahin bustami pipondo. Tang te la choyor cholang ahin aphan bustami sorkar pen lapuson akerap mate awar sai pipondo ma.
1: সরকার পেন কে আবার সাইকে লানন কুলাটা লং লাই হুই ব্যাংকে আবি আবি লাং লাসন ব্যাংকে আবি নাকি মিঠাং আজা কং পেন সি চিকলেম বমলাং মিঠাং কি ফির কি থাক মিঠাং বিটি সুরি পেনসি লা ব্যাংকে চিকলেম বমলাং হে গভর্নমেন্ট পেন লাহাই কেরাপ পু ব্যাংকে আবি লাং লাসন ব্যাংকে লা পেন কে লা সেল হেল্প গ্রুপ আতুম আলং পুস্তামে লাহাই পেন পুস্তামে ইলি তুম নন কে কেরেং আবার সাই ডোলো আঠেমা সেল হেল্প গ্রুপ পেন পুস্তামে নন কে গভর্নমেন্ট পেন আকেরাপ পুস্তামে ডুপিক নন কে লা লোন কে এন পেন চেং লক লা লোন বাংকে লাকি এন নাতুম সিকা সেলের লো সেলের গ্রুপ লং তাননি লা গভর্নমেন্ট পেন কে পেনি আসন আমং দু ওকে সার পেমার টম ফান্টানন কে কিপি হে লা সেল হেল্প গ্রুপ লং পেন পুস্তামি আসন আসন আবার সাই দু পিকলো পেনি নে সার লো টম ফান কে রাপ পেন চেং লক পিপি লো নে লা পেনি কে এ কেসম লাহাই পুস্তামি গভর্নমেন্ট পেনাং কে রাপ দু সেল হেল্প গ্রুপ পেন পুস্তামি লা সি লা সাং পেমার টম ফান কে কেরেং জি আবার সাই কে লা কে লা বোরেং আবার সাই টিং আইনাং নে লাহাই পেন পুস্তামি পুরা রিং ই উন লো লাকে বেহা বেপার লাহাই পুস্তামি লা কে ক্লেম পন উন লালো ওরে আবার সাইটিং আইনাং নি রং সাং পিমার টুমকে লাহাই পেন পুস্তামে পুরা রেং ই উন কে নাকি সরকার পেন পুস্তামে রং সেল হেল্প গ্রুপ সাং পিমার টুম পাট পুস্তামে আসনা সোনা কেরাপ দু ও লাসে লাহাই কেরাপ আলং পেন পুস্তামে নাকি কাচিং থুর পন্ডল ঠেক ঠেক আটুমকে লাদাখ পেন পুস্তামে মিঠাং হেম টুন চিপারিং যে ফানকে লাদাখ সেল হেল্প গ্রুপ আলং পেন বাং গভর্নমেন্ট পেনা কেরাপ দুন লাহাই আকাম পেন পুস্তামে হেমটুন ইসিকে রেং ইলো লাহাই কুলার লেচিং পুপে পুস্তামে আমি ঠাং মিঠাং আহেম লং লাহাইয়া পয়সা পেন পুস্তামে খন হি হইছে নাম প আনকে থাক প লাহাই পেন তা কেরেং আবার সাইডো পেরি লাহাই কে থাক মাসি কি এনন কি সুলি বম কে ডো বম পুস্তামে পেরি বাং কে পাডর মাসি উন এ পিনি পুস্তামে লা গোনা সো মাতে বাং খাই তোমা লং পেরি ডিমেট কে এন্ডন ফান মুতে নন কে রং আর লো পেরি সি মনে তুম গেটা কিরি অং নাক টিটি আন কে লা কে থাক জং সিলা তুম কি উন এলো জং সি উন পুলোতে লা পেন কে থাং তা কিছু আবিলো কেরেং যে ফানকে আনকে লা হপ্তাহ ইসি পেন ইরুই লং পেন ইপাক আপিনি কি থাক কি উন আতুম তানন কে রং আলম দু তাং লো নর বাংকে পিনি ইপাক লং হপ্তাহ ইসি বা পিনি ইপাক আলং শিকাচি বড় ঠেরা নিফ পেন পাতাং দেয় জলা সনাসার পিমার পুস্তামি নন কে ডোলো লাহাই আতুম লো পুরে তেলাকে পুরা আলি লং আঠেমা লা পিনি ইপাক লং পেন সি আধেক বাংকে সুরি ইসি বা সুরিহিনি বা ফারুকরে ফ জলাহাই পেন পুস্তামে কি পিপি দো এংকে লাহাই আপিনি লং পেন জং সে আলাং লিটুম নিফ পেন ইপাক পুলো তেলাকে চিকলো ইয়ন নালং পেন কে কিলং হে দু উজি লাসি লাদাখ পেন পুস্তামি কি রেং আবার সাই কে পুরা দোলো সাং পিমার টুম পুস্তামি আনকে লাভ কি দর্দে ফোপে কে লাপু সেলার গ্রুপ ফান পুস্তামি সরকার পেন নাংকেরা পন বম আটাঙ্কা পুস্তামি দু লাসি লাহাই পেন পুস্তামি থাং তা আকা তোরা আবে কে রেং জে ফান কে নন বাংকে ইসি বাক আকাম জং সি কি অট লো পুলো তেলাকে ইবিডি সরে বাংকে চিলং পন বম তিথি কোসন সি নন নে কি ক্লেম লো তে কে মে পোমা পুকে লাসো বাংকে বিডি বাংকে চিলং পন বম পো নন বাংকে নেপিনি থাক চটলো লাথাক ডাং ডাং দেলো তে কমা অলং সি থনাম পো আকো লাগে থন্ডা মাদিম বুস্তামে এঙ্কে

0: আফিত অং চিনি অং পোহা ডাকে লান পেন লান লং জি বাহলা ডাকে সুরি সি পুলো তেহা ডাকে নিফান ফারুকরে ফোন আং পিপোটা হো জলাসন পুস্তামে আকুলার বাং চিনি পনবম্প লাসন সি চকলেম চদাম বংকে আংসং লাসন সি আলু পনবম পো আনকে ওরেং আওয়ার সাইটিং আই নাং নেলো লাগে লাডাক পেন পুস্তামে কিরেন জি আওয়ার সায়া বাংকে পুরা আকে জয়ডো লাপেন কে নিং চিঠে তা দো লা ইসোমার ফান কিপাপর হি জি মাতে লাহাই কিপাপর হি পেন চিং লড কিপা চিং থাং লাহাই ফান পুস্তামে লাডাক পেনটা পুরা দর পুষি নিলিহীন পেন বাংকে মাথা দামল
1: লাংলি চুরো পারলনি লাংলি ক্লার ডাক পেন থান পাচিনি বনপ তিলা নাংলি নন ক্লেম্ব মাসাই দি চোজর চলাং লাহাই কে নাংলি নাংলি লাহাই অর্ডার কি পিকে নাংলি ইটিপ টিপ পাকন আনছে নাংলি অর্ডার কি পিপন পনল
0: নেলি বাঁকেলা অর্ডার কিপি কেলা খনজারি কেপা থাক পুপুকে লাকে এ পাকে বা পাক ইং কয়লাসন সি পিডে দে টিটিলো পাকে পাক ইং কয়লাসন সি বাং ফান পা থাক পনপন লহে ইংকেলা ইনুয়ের ফানজং সি পা থাক লোপুরতে টং টং নাং লেলিলো লাসন দে টিটিলো লাসি পাকে বাংহিনি ফানসি পা থাক অর্ডার পিপ ইনত ফান পাকে ইনত ফান পাকে লাসন সি কিপি পিয়াল হে
1: তাংতে নিলা মুপেন নাংলি থান পন রেডিমেড বাং আদর বাং জুমিক চেট পুসি নাংলি পাচিনি পন তাংতে লা রেডিমেড পেন লা অর্ডার কা চুপি লা তোমাং বং কুপি লকা চেপ্রেক
0: ও কাছি প্রেক বাং কেলা রেডিমেড বাং কেলা তুম বাং খাই তুম হে দিলা বাং কোসনে পাং আর চাটিটি আকুরা তুমি মেশিন পেন্সিকে থাকে মাটি বাং খাই তুম বাংকে আধেক তুমি জ্বর লিরটা দো বা কোসনে আপে বাংলা আন ও এদে টিটি হলা তুম বাংকে লঙ্কে আদর বাংটা কম চেট লাসু পাশে আদর কম চেট লবন আলাম বাংকে হে হলা তুমি থাক বাংকে প্রেক চেট আকাং আর তা দো লাপেনকে আপে বাং লাতুম ইজো লং পাক ফট্রক লাসন কে থাক আকে প্রাপ দো বন মেশিন পেন বাংকে লাসু পাশে লাতুম আদর কে পাজুম ল আধে কে মেশিন টা আদর পাজুম পেন পি দো হে লা বাংখাই তুমকে আঠেমা মেশিন পেন কে লাতুমকে টাং ডাব ও মাটি লাসু পর ইজো লং পাক নি পাক থম স্তামে লাতুম টাং দে তাহাই লাসু পাশে আদর বাংকে কম ল কে লাপু রং আজো বাংকে ইপা কাপিছিলাকে নিফত্রক ত্রকচি নাংক কেলা চুপাছিলা সেই পেন পেন চি আদাম বাংকে কেপা চৌল বন কে চিপ্ৰেক দোকলো কো ইৰি পেন বাংকে আৰ্থাত আৰ্থাত চেন মাতি ইলিকে মিঠাঙা পিন্ডিং চুপত পুপ চক লিম পেন চি আমাং ক্লেম্পো ইংকে হলা তুম আচাপ চাপ হে কি চক দাম দি দু চেট চেট লাং বাং খাই তুম বাংকে চুপাছিয়া দৰ বাং হলা তুম বাং পাকম চেট টিটি বাং খাই কি বান তুম বাং
1: তাতে নি কিরিপ দামালাম থে ওরেন কাবে দেট রিসো করজাং মাতে নন কিথুরমি ও ভেকিমিয়া তুমা ফান পিন্ডিং সুম্পর পির ঠাক আহিন আনাত সাই ক্লেম পামি লাপেন্তে চেপা দুঃখ পামি তে আলি দু পুনালি কাদু কাবে রেডো কার জোরার ফান থান বাচিনি পনিক জিমা
0: কালাং লোলাকে পির থাকলা এ কিফির কি থাক লং পুস্তামে লাকে ক্লেম পামি লুপুরতে আলে বাংকে দু লাকে আঠে মানন কে লা কার্বি পিন্ডেং সুম্পট সেলেং পোহো খঞ্জারি লাহাই পুস্তামে কি পা দরমাসি উন এ লা বাংকে কিফির কি থাক আতুম পুস্তামে লাকে পুরা আলে দু আঠেমা নাং পিকনন কে আঠেমা নেলি লা পিনে নে বাংখে আপিয়ারি কিয়র আহুত বাংখে লা আনাং নে স্তামে ন লা কার্বি পিন্ডেং সুম্পট কিয়র লুপু পেন কে পুরা আলে দু লাসি কিফির কি থাক আতুম পুস্তামে সিলেট লে পিন পেন সিলেট লে ডাইলো পুরা আলে দো লাকে ওরেং আবার সাই টিং আই নাং নে লাদাক কি ফির কে থাক পেনচেং লকলা এমব্রয়ডারি কে রয় পেনচেং লকলা পিনে আকুলাত জং সি চিবি দুন লোপরতে লাকে আংসং পেন পুস্তামে কিক্লেম তাং আবাং ফু হে লা ওরেং আবার সাই কালি লা বিজনেস লাসো কিক্লেম তাং আকাং তুই কিক্লেম তাং আতুম পুস্তামে ওয়াং বম্পো নেপে নেরিটাই জঠা লাসন থাপ ওয়াং বম্পো পুটা জর বম্পো কিক্লেম বাং কি জো ওরেং আবার সাই টিং আই নাং নে লো লাদাক পেনস্তামে কেরেং আবার সাই কে আমি থাং মে থাং সি নাংচি দো বম্পো
1: ফালাংদি চোরো পারলো নি নাংলি ক্লার ডাক পেন কাদু কাবি রেডিও কার জোরার ফান থান পাচিনি পনপন সরো তুমতা সোপিন সো তুমা তেং ইং তাংখ্রিং লাপেনতে চার্জা পন ঠিপ ঠেক মিনা কেরেং আবার সাই চকলেমতে বইসি নাংলি নিং কাপা থে দু নপ চোরো পারলো নাংলি ফান বসামে লাপেন তামে নাংলি ফান বসামে চোরো পারলো নাংলি আপন গাছি পিপেন কাদু কাবি রেডিও কার জোরার লাপেনতে সরো তুমহান তামে আনসে পাপ্রাং দুঞ্জে ফান নাংলি ক্লার ডাক পেন নাংলি লামজাই পন পেন কাদু কাবি রেডিও কার জোরার ফান তামে ধান পাচিনি পন আপর লাপেনতে পুথ নাংলি ফান বসামে সুরি সুরি নিংকাং সাম কাডম বাজি রেগল লাপেন নাংলি কে ক্লেম কে দাম আসাই পিসামে আনসে আর নাম হির জমি নাম পিদল না সি পিনা যাই মেকে লাপানসি ইং তো নিকল চোরলো
0: কাটো
2: লাপা না পানা তুম রং রুব যাই মেঘ আজ লং থাকল লাকে আকাশ বানে দিফু নন আর জুইকা পিনি আসারামে পিনি আসারামে লাকে বি বংক্রুই চোপনা মেঘ মাতে কেলাং আংসেপ কে টান লামথে কেমান বি ফান বংক্রুইলে চনেপ চেরোতে থিলটা পিটা বি আমে কে ডাইলর মাতে চনপং আসনছি ঠেকলংছি কেরেং এটা হুটা তেংছি আমেগা হম চিডিবি দেটছি লাসনছি মানে

জুই খক তা নাং তালে চিরু আরি পুলো নাং পং কাত পি জুই পু সঙ্গে চিরু আর আরি না দে পক দে সোতা একদম নাং ইয়াস অ হো নে একদম ইবিধি জুত কক অ

0: Sipachu chongpan simpachi patang si serarphe nangmanti. Si hemripi abang pensamia hampang amaro ma ram arendi waikang. Si pangthir ka pangyang si tangjilon kangyang kindupi kun sang nang ser arphe nang man si sokarbi aphanti. Si nang rai kom pangthir an nang man ser arphe dei nang okundupi kun sang titi.
1: Karbi lumerim aja meke la panse kang toni la lake akash vani tipu non malam so apile tene atam adan tu aja mek arjik lompo.
2: অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি টিসিএ টিকিট বিচারে দেখুৱাই দিব, কিন্তু কোনোবাই যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তালিকা খেদি দিব।
3: আরবিআইয়ে কয় ওটিপি বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হ'ব।
4: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে? পছিলে
5: ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
6: আরবিআইয়ে কয়
7: জানি রক, সতর্ক হৈ রক।
1: লাকে আকাশবাণী দিব নন আর্যক সিনাং লামজের আজাই মেঘ লামজের আজাই মেঘ লং নন আনা তোমার জুই লং পশু মারা পান গছন যে কালানা নাই মা বাংসু বুতাক লামজের তানজি বাং লালতা রংহারপি
8: পিনি ইলি তুম কোসন সি ওসমার আতুম আফান কেপা থে কেপা দেং হোত কেলানা নাংজিমা আপু আলাম চেথানদাম ইকসিনা ওসমার আনিং কেমাথা কে প্রেক ও লাতুম আনিং থিয়র থে লাতুম কেথে মি আহুত কে আকেথে কেদিং মাতে আহেম আসর আতুম কেলাংদুন কেনাং সত লাংদাম পোলোতে ওসমার কেপাথে আহুত বিহে প্যান থে দুং আন কেথম আংদেং আন থাকদাম উঞ্জি কেচেং সি আংদেং কে টোটাল স্টেট আদন্থু লাকে নার্সারি স্টেট লাপেন প্রাইমারি স্টেট কেচেং সি আংদেং মাতে টোটাল স্টেট আলং কে ওসমার আতুম আর্তা নিংকান ইসি পেন নিংকান কেথম আন ওসমার আতুম আফানসি পুদামজি লাসো আংবং হেনলো ওসমার আতুম কেমাথা থেক কেচেং ওসমার আতুম আপি আপো আফান চেপাং থেক থেক লাপেন হেম ইসি জিরপো জিরপি আতুম আফান পাং থেক থেক আদন্থু মাতে নাসারি স্টেট আলংকে ওসমার আতুম নিংকান কেথম পেন নিংকান হো আর্তা আন আতুম আফান সি পুদামজি লাসো আংদেং হেনলো ওসমার আতুম হেম আপি আপো মাতে আহেম আসর আতুম পেন হং আতুমন আকাপ্রেক কেথেক দাম লংজি স্কুল কেদুন লো কচারলি দুন আমেথাং আ ক্লাসরুম লাপেন লো থান বাং আতুম আফান আকিমি থেকদাম লংজি আলাং তুম আফান লাসো হং আতুমন আলং কেদোদুন থেকজি আফান মালম সো আপর পেন কে পাচিংবার দুন সুংক্রুংজি লাসে আপর পিনাংজি লাতুম আপিরথে ইংদাংবম পো কেসং তা কে অং পো লাসো আংবং জংসে আলাংতুম আফান আপাই আপো মাতে লো থানবাং আতুম প্যান রাবদুন নাংজে হাই অং তা হেনো ওসমার আতুম আংথিন থে দেটপো লাপেন আলাংতুম স্কুল কেদুন তা আনিং হাংহে দেটপো মাদু ওসমার তা চিংকি চেথান কে নিং হাংদো লাসে লাতুম আফান আমেথাংসে জিরপো জিরপি পাচিরি নাংজি লাপুসংসে লাতুম আফান্তা জয়কেপ।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নাংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লকে আকাশবাণী দিফু নন আর জুইক সিনাং পিনি আলামজির আজাই মেক পিনি আলামজির আজাই মেক লং নন আলা তুমার জুইক লং প লুনসে পো মেন্দার সিন ফাংচু লাপেন হোটবাং হুনালি ত্রান পিয়াং পং জিহু জিপুট
3: আফ্রাংসি রেডিও নাংকার জুদুন কেদো আনারা তোমা ফান আনতা কার্ডম নাং পাজির ইগলো পিনি চিহু চিপুরা যাই মেগালং কাছু ফাপন লাকে কার বিয়াং লং আলং নং নাম কাছে থাংক্লং আবাং ফু লুনসিপো আকেহাই মেন্দার ফাংচু ফানসি চু ফাপন ইগলো নিলি তুম কাছু ফাপন আেং প্যান আলাং লিবাংসি নন স্টুডিও আরলো সিদোলো আফ্রাংসি নাংলি ফান আকাশবাণী দিফু হিন প্যান কার্ডম নাং পাজির ইগলো
4: কার্ড
3: আফ্রাংসে নাংলি কায় আলামো নাংলি কাচারলি হৈ হৈ আলামো নাংলি লা রেডিও কার্যুয়ারা তুম ফান থানাম ইজিমা
4: কার্ডম নীলি ফান রিও সেন্টার নাং পথ সুরুসিয়া কার্ডম নাং পারজি ইগলা কার্ডম নীলি নীলি কায় আলামো নীলি কেদো চেং কে হানবুকা ফাংচো রং ইমিনা রং মারল সে লাদাখসে নীলি দুবম নন কে দুবম কে আকু তার লাংসুসি নীলি কেদো লিন্দক রং পিয়া রং নীলি কাছে আর্লি কে ক্লাস টেন বেদ কেপ আং ডেং পেন নীলি হাইমু থিয়েটার দু পুমালা পু ডাক্তার লাংসু ওয়াংজুই তাপে দাহে দুদুন বম দুদুন বম তাপে দুদুন বম পেন নীলি নন পুটক তা দাহে দু বমলা লাপেন লা হাইমু অপারেট স্টুডেন্ট পু নীলি তুম সুহুদ মুলুক দো পিক বাং ফারুহিনী নে দু হাক পেন কুমত মা প্র্যাকটিস কে উন্ন তুম ফান আন লতে এংকে খাং প প্র্যাকটিস উন এ তুম ফান তে আর ফ্লুং দে দে দে নিলি বাং কে ফিরে দুন দুগ মত প্র্যাকটিস বাং কে ইম্পর্টেন্ট এন্ড দুন পিক মা নিলি ফান বাং না খাং ল নিলি না পুতক দু দুলং বম ল পে দে দুন বম পে না নিলি মা দা কে ফ্রাং লালুন কি লুন চেং তা দাক মত ল পে নো প্রেস স্টুডেন্ট আহুত মনিটর মনিটর তুম তা মে পিক পিক নি ফান দাক তার লাং সু লং কেদো কে দাম থাকে থাক পুন চেলাং নুন ক্রি আপেন বাং থু বম আকো কিসে সত্তু মলং ও প্রেসিডেন্ট পেন ফিয়েন কে হাইমু স্যার দিহুন মোবাইল থিয়েটার পড়া দোলাং লাং সো পেন পেনাং কার বিয়াং লং দাম পিকলাং বাড়ি পখিলা লাহে তুম পেন লুন কান আলং লং চিপার জান দাম পিকলো চিপার দাম বম

পুল আছে অলুন থাকে লাকে মিসেস থিপিক রাত দুমফান লাকে কে থান বাং লাস দোয়েন কি পুল তাঙ্কে অক্টা থিপ চাইনং থিপ মুনিতে থিপ কি খর নে দোয়াইলে লাকে লাসে চমনকে পুরলুন বাঙ্কে

মৃং টিকাং অই আবুলন দু অং জিতাং আবুলন কে দুজং কাসাং দিং এপি কাসাং কাসাং।

0: Facebook, internet, along ni. La puyo.
1: Nang lilun kilun lun gabon dapen hem tuni si kireng iawar sai mate tangka ke long awar sai me sena so nang li tek long iklum
0: nili lun ke lun pen ke hem tun si pang reng nang po phan le lun ke lun kali det po la ke poi sa bang ke non kai ke aku lun si puta hum ruye ma hayo de chu thai ta ve aku munit tu ke lun si pu han ta ke joi long son te po si do pik munit tu inut phan hang pon po suri si hu dai lok suri ni hu dai lok na pen hok pet nili phan la nili chomro pu lun pen nili long det pen bang la ratum nang ke invite nake chuki hola na thu bang mate nili faslo apunat bang la nili ke ong nei ka chikrong lo suri kri hini long dam la la san la pen na ko pavitra sar alang le nain ba pon la nil pan handak la pen nain kin ba re kar bi la ang lon ka nang hang lo along along long nang hang lo sitami pu an bang ke suri pli suri pho suri pli suri pho la pu le ya mate nili ke ঘড়ি ঘুরা তাবে নীলফান কে বাং হাং ই পুস্তামে দুনাং বেগ ই পুলতাং কে হেম পেনাং গাড়ি আর দন চন নং পো নীল কে লা গাড়ি পো হর মু গাবি মতি লা নং কো কে লা ডাক ফিসিবেল লা অলংকাং সিপামে লাদি ফুই প্লাং পুস্তামে তি বক্তরে কে নীল সাইকেল পেন লগ লগ সি দাম দাম মতি সাইকেল পেন দাম পো দুন দুন পো সন সন জাল লা লা পেন লা লা পবিত্র সার লালং মতে সম্পূর্ণ কেন বাদ মতে সুরি গৃহিণী নাম পিদিন লাল নীলি কায়ং বং কলং দন চেংল অং কলং দন চেংল পেন কে আলং লং পেন কে সুরি সিন হাইল ল নাহং পো আকর পেন কে আলং তুম দরকার পুলতং কে ইফান তা উতুবান সিনে হাং পো নক বো ইয়ে ধুন পো আলা সন লাই
1: มันเป็นนิริตุมจะทันล้อมนางลีลุนกินลุนแกนางลีนิงหางอีกปีกปูสิจ้าเมล่าลุนกินลุนแป้นกับเพล็กกบเพี้ยนเองเราปูซ้อนนางนิงกีหางก็ตัวทุลังมา
0: โดนิรินนชาร์ลีอะคลาสชาร์ลีดินบอมมาเชียงกิทิป
1: อ๋อ
0: เชียงทิปบางนิรินิงหางปีกเราเป็นคีย์บอร์ดนิงหางพรังตุนิกซัลฟาโปตาชาร์ลีดูล้
1: อ
0: นักประสิทธิ์เดนฮุดนักโดคีย์บอร์ดบางมาตินิงหางปีกเราเป็นเชียงนิงหางอิงกุงกิทอมเนี่ยโดปะเพลงละซิมอนโตมอร์มอนสิทันบ่อ๋อ
1: จูโรโลแค่ตั้งแต่อิลิตุมกะจิทันแองจิเกดูโอลังสตะเมปินีเกอปอร์จอกตังลอปดซีจิฮุจิปูดาใจเมกบังเกลอันเลงตนกอกลอนังมอปอร์เมเซนะฮุเลลอันซอเซจิงกีจิทันทริกลอนังโดเมทักเมกาดง
0: กาดง
2: ปินีอาลัมจิราจาเมกลองลาปอนปอนนาตุมলুনসেপো মিন্দারসেন ফাংচুলাপেন হুডবাং হুনারিত্রন পি আংবং চিহুচিপোট আর্জুগ্রং তংল লাকে আকাশবাণী টিফু
3: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি तो सुनिए इस महीने 26 जुलाई सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। इसके अतिरिक्त आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर और OTT प्लेटफॉर्म

লকে আকাশ হনে দিব নন স্টুডিও ঘুরে আনে ইউটিউবার ফাইট রা মিনিট টেকে রা ভাব টেঙ্গি টং টল আছে নর্মাল অংশ ফিলতে না তোমার ড্রিল লম্প গুয়াহাটি পেন পাই ডাক ফোন আসামিস রাম পেন টান ফোন আঞ্চলিক বাতরি মাতে লরি লম্পার আবির্তা

আসামি সালন হাজা মেঘলং প্যান আদন্থুলন আদুকসনং বাবু বড়ুয়া কিলনলন আলনলামতে রোড।

0: আফ্রাংসি আকাশবাণী দীপুর রেডিও কার্যুয়ার আর দোয়া না ফান্তা কার্ডম বাজার একলো কার্ডম অক প্রাণাজাই মেঘ লং পিনি নেলিতুম লাদাখ জন্ডিয়া সাকি সপু থাক লামথে চিহু চিপুর পঞ্জি আফানসি নেলিতুম লাদাখ কবর ই লাসি নেলিতুম ডক্টর লংকিরি ইংটি আফান নেলিতুম আস্তিডি অলং চোফাপন ইকলো লাপেন নেলিতুম কচাপ ফাপন আতেংসি ডক্টর দা নেলিতুম আস্তিডি ও মাইক্রোফোন আথেং ন না ইনি টাংলো আলাংলি কে ইনুত মেডিকেল অফিসার ইকলো লাপেন নন আমার অলংলি হেডিপি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার অলংসি সাইক্লাম ইকবম ডক্টর কে হাই আফ্রাংসি নলি ফান নেলিতুম আকাশবাণী দীপু ও হিনপেন সেন কংসাম আকর্ডম নং পাজের ইকলো কার্ডম
1: কার্ডম আপ্রাংসি আকাশবাণী কার্জু দোয়ান কার্বি আর আটা ফান আর নিলি হিন পেন নিকাং সামা কার্ডম পাজি রিকলো লাপেন টিম আকাশবাণী আফান বিনি নিলি ফান লবাংসু চাট্টায় লং নাকে ফা পন পদ নিলি নিঙাক লং পেন কাছুরু পাজি রিকলো
0: এলে তোমা ফ্রাংসি আলাম থে চেথান দাম ইকসে নাং ডক্টর জন্ডিও সাকিস কপি ফানসে কি পুদাম ইকলো নালি পেন্থান পন ইকথা
1: তাংতে জন্ডিস আফু থাকলে চেথান পন ইকলো নাং জন্ডিস লাকে লাংডাম এট বুলোতে কেসো কে কালি লাকে ইসি কেসো আংঠেক ইগলো লাবাংকে যা সেমেট কে লা ইলিতুম ইংথিন মাতিলা লিভার কাহেনো বা লা উই কাহেনো বা আকস দো হেডি লাহায়া জয়নি ইগলো লাপেন নিলিতুম কাদো বেটা চিনি হে ই ঘুরপ জন্ডিস বুলোতে লাবাংকে এবাং কে এট বা লাসন এমেক এট লাহাই লাসন এ ঠেকলং নপুলো লাহাই ঠেকলো ঠেকলং নপুলো টেলাবাঙ্কে জন্ডিস পুষি আনুতি না চিনি ঘুর তাহাই প
0: আর থাম থেলি তুম চেথান নাম ইসে না লবাংস কিছু আকাপ্রেক কাপ্রেক লাপুতা দো ইকমা মাতাংতে কপি আথে সি লবাংস কিছু কচলং ইকলো
1: কালাং জন্ডিস আসন কাপ্রেক কাপ্রেক দো ইক জন্ডিস টাইপস ইলিতুম জেথান থে আপ্রাং ইলিতুম জেথান চিনাং ইলিতুম বাংলং ইসি কেমিক্যাল দো বিলিরুবিন পু লা সো বিলিরুবিন আজকসি জন্ডিস বাংকে কেলং ইক বিলিরুবিন লা বাংকে ইলি তোমা ভি লং লা রেড ব্লাড সেল পু দোমাটি দি ভি কে মানে লা হিমোগ্লোবিন দোমাটি দি লা সো আ এন প্রোডাক্ট ল মিন্স লা ইসি আরবিসি লাকে ইসি লাইফ সাইকেল দোদো ইসি আকাই দোদো 120 ডেজ আন দো লা 120 ডেজ আফিলতে লাসো সেল বাংকে হেনুপ লাপেন লাবাংকে বিলিরুবিন সে মানিকপ তো লাসো বিলিরুবিন বাংকে আনকনজুকেটেড ফর্ম সিডল লা লিভার আলং নাংলি লেখোকে লাপেন লা লিভার কাম বাংকে লাকে কি ফিল্টার নাংপ লাবাং কনজুগেশন ক্ল্যাম নাংপ লাপেন লা এলি তুমি থান বম লা বিলিরুবিন হেডি লাসো সাই বাংকে লাকে লা এলি তুম লা কেচো ল আজাদ ল লা মেইনলি কে লা আঠু আহর মূল হাই হেডি লাহাই কে পাংজির দোন মাতে কে পাহজম দোন আসাইছি কে ক্লেম ল বাংকে এ লাসি সে থানাম ল নাং জন্ডিস কে সন্থম দো প্রিহেপেটিক জন্ডিস বুদুজি প্রিহেপেটিক জন্ডিস লং আবাংকে লাকে লা বিলিরুবিন আবাং লিভার লং আনাং লিলে আকো লা সুহুদ কাহেনো কে প্রাপজি না যক বা নি ফারুই সিরাইং কয় আন দোমাটি দি কায় লা সব প্রাং পেন কাহিনো ডাক যক পেনাই পেনে রিজন পেন হেনো ইগলো হেডি এক্সাম্পল লাকে লা উই আকে সো সিমেট কে লা থ্যালেসিমিয়াত নহ সিকেল সেল ডিজিজ নহ লা ম্যালেরিয়াত নহ লাহাই আকে সো যক লা ইলি তুম আরবিসি বাং নি ফারুই সিরাইং কয় কে দোনাং জিয়া লা সব প্রাং মানে কেহেনো বাং আফায়ং থু ও যক লা বিলিরুবিন না বাংকে হদাক লা ব্লাড অলং অ্যামাউন্ট বাং দো ও যক লা সজক সি এনে পোলা বাং লা বাংকে প্রি হেপ্যাটিক জন্ডিস বল লা পেন আদুন থু দোলাং হিপ্যাটিক জন্ডিস হিপ্যাটিক জন্ডিস অলং লাকে বাংকে লিভার কোপিনে আকে সো অজক লকে মানে লিভার কেহেনো অজক ল লা সো হিপ্যাটিক জন্ডিস অলং বাংকে লিভার আবাং কেনে কে ফিল্টার জিহেদি লাসো আজাক কং আবাং বব ডেট পদাক আবাংকে

0: po lapen kecho kijun lai ta ingthirik jin nang po lapen chochia prang lapen abar pido eta phi labangke iri chepang thir ik jin nang po lapen hor kijun dera tum latum bangta hor abangke un an ke chepahi loik nang po lapen la kicho jun nahin busitami la athu kijum hek la hai hor musi choik nang po lapen la hepatitis akesu ben jepa jok ji phan vaccination abangke enik nang po lapen ang thek long lu pulote labangke tong se kot ben check up nang po pen ahura dak ben check up ik ver nang po
1: laso ke su pu thak medical awareness camp ta bi pon pon ma doctor akhenang sot ki rong ra ratum pusan la bang so war sai ke long don ik poke
0: o kalang labang so akesu apu thak awareness camp mate medical camp bi pon diti rong arlu ANM MPW lapen social worker alang litum dam si la immunization session na hut kalite la non dobam niksai shivir ha ba la ayushman arogya shivir ha la haya camp ba hut screening clamity la pen la kapre kapre akiso aphu thak che than chimum kang diti
1: la so kiso chano iklo pulo tangte kachepa me je avar so copy pi loge clamp banang je ke
0: jong si koma ne abang phu jaundice ang thek long lo pulo tangte aprang si ke si gache langa hemalong pati bog damik si check up han damik nang po lapen symptoms ang thek lahai lang pen eson sonni blood test nang pita thek da semet ke liver function test mate LFT complete blood count urine test lapen te kenang sot pulote ultrasound ma CT scan lahai ta claim nang ko ka thek lapen labangso a report ateng pen si pini diagnosis klang no ba la jaundice ko sabang bang thek thek lo pulote la so teng si treatment abang ke longik po via ke so ajok si la bang so jaundice long pulotang te la bang ke like thalassemia sickle cell disease na malaria ta ha la hai ke so ajok si jaundice long pulote la so teng si treatment na pipon po la pen viral hepatitis ajok pulote antiviral drugs ha la hai piponik po la pen jong si হর আজয়নি অ্যালকোহলিক লিভার ডিজিজ আজয়নি বলতে লাবাংকে হর আবাংকে উন আনকে চেপাহে লো ইক নাং পো লাপেন লিভার আনরেস্ট পিনাং পো সব হিটা কো জংসি হর আবাং জুন উন্ঠু বম বলতে লাবাংকে ইসি অ্যাডভান্স স্টেজ আনাং লি থুলক পো লিভার সিরোসিস পু লাবাংকে ইরিভার্সিবল ল লাপেন ইসন আবাংকে জংসি গল ব্লেডার স্টোন আজক বা পেনক্রিয়াস ক্যান্সার আজক সি লাবাংস জন্ডিস নাংমান বলোটাংতে লাবাংকে সার্জারি এবং তা নাং ককাঠেক লাপেন লা ইসন ডাঙ্গে উসুমার ঠি ইয়ে তুমলং জন্ডিস লাবাংকে ফটোথেরাপি বা হলা ব্লু লাইট পি পেনসি পামি ইক লাবাংকে ইলি তুম থেক লং বম ল রং রুবারলু জং সি কমানি ইনু জন্ডিস আং থেক লং বলোটাংতে লেগ বা ইডিটি থার্মিরা লাং পেন ইমপ্রুভমিটি অব লাহাই থেক লং ইক বম ল পেন নিলি হিন পেন পুজি বাংকে জন্ডিস লাকি আকিসো গালি আমি ইলি তুমি থান দিদি জন্ডিস লাকি ইসি কেসো আং থেক লাসি মোস্ট ইম্পর্টেন্টলি ডাকে কেসো বাংসি পাং থেক নাংজি লাসি লা কেসো পাং থেক থিয়া প্রাং লাহাই লেগ বা ইরং থার্মি রা ল্যাং পেন ইমপ্রুভমেন্ট মাজাত লাভাই পুলোতে লা বাংকে কেসো কাছে ল্যাং আবাং পাংলেন দুঞ্চত প লা পেন ইংডাং থুবম পো লা বাংকে লাসি আজহাগ রঙা মেডিকেশন লাহাই বাং মেকে মেয়ে থেক হে নিলি তা হলা বাঙ্গাল আনা নলে চাবি হে লাপেন নিলি জন্ডিস কে লক জন্ডিস কি ইক পুলা সন তা রং রূপ আলু সে থান আর জুদুনিক লং বম ল লাসি নিলি পাচিনি গাং টুং বাংকে জন্ডিস কে লক পুক বাংকে লাসন আর টার্ম কে আবি লাকে মেবি আলে আং লিটুম হলা ভি কাবি ভি আবি তু লক প্লেপটি মেটি দি লাসো কিছু ফান্দং কে জং দাম মেনে এনেমিয়া ফান্দং জং দাম মেনে ঘন্টা জন্ডিস কে লক জন্ডিস কি লেসন কে আবেল
1: জরে পিগল ডক্টর তাঁতে ডক্টর পিনি ইলে তুম জন্ডিস আকে সৌপু থাক পেনাং আনালাম থেকে চিংকি চি থান পন ইংল লাপেন লাইলে তুম কচিং কি কচি থান পন তাং আনালাম থেসি তামে রেডিও নাংকার জু আরাত আতুম তা আলে নাংলাম নুট পুসি র ইগল লাপেন নিং থে পন ল নালি লাপ আনাসাই কি আং বং পেন পুসি তামে আপর চিপি পেন লাবংস কে সৌপু থাক লামথে নাকে থান থেকে পট চরো ইক পেগল এলে তুম কাছে থান নাং যে লাম থেকে দু উলং তেমা বনসে তামে pini ke apor alam ta to ikok pot si la elitum pini che ho chipot lam.

0: ออกพนันใจแมกลองอันถึงถืออัดอยู่ฉะนั้นเอสทามากส่งพุทธลำจริตันลำจริตันเจ็บบ้างเซงกันกิมีอิงทีพี
1: ปีนี้นิลีอาสมาเกสโอปุทักลำจิจิทันดัมเจียพันซีบอร์อีโลอาสมาเกสโอคุปีโลลาเป็นกุศลโลลาบังโซปุทักปีนี้จิทันดัมเสนะอาสมาเกอีซีอังพอร์ลองอาเกสโอลาบังโซอาเกสโอเกอาร์จีกิดิงอาเกสโอลาโซเกสโอเกนอนคอมมูนิเคเบิลมาเตชีอุนอุนเออาเกสโอลาโซเกสโอเกอาจัดอาร์ตาตาจลองเทลาบังโซเกสโอกัจจลองอภัยดูวิกสิตากัจจลังเลมาติกัจจลังเกปังครีสิเทคลงเกอองลาบังโซเกสุเปนจอกมุนิรตุมอาชิติเกวังกสิกสักดุกอกจีอาจากตุมเกอันิงสุเฮตลาเป็นอาชิติเกวังเซงลาสันตาดุกอกจีลาบังโซเกสุเกเมนเมนดุกอกตาเทคลาเป็นจลังดุนดีปุติเกบาดจีมาติเกไขอูอาจอกเอโอกะปราณพันกสิกสักทีดุงจีตังเตียดุนทูAsma kiso koson pensi ke long ma lale chathan ponthu iklona. Labang so kiso ki iphi phua kai hut pen dokok pulotang ti ilisitami long lok ta thek. Asma kiso laki theng pen me ke thor ami hi pen ta long un. Mate gari motor ami hi tomon ke ter pensitami long ta thek. Duthulang aduga bet ehema long ke pangreng a jontuang mi akang samat tomon ebang along kache a perfume mate.Ang nim ke tan vik ason hai hui penta ke so chalong ta thek. La pen botor ka chalara jok kang sam ke kreng ahut sitami khai de ta thek. La son si asma ke so akapre kapre ke so penta nang man un. La bang so ke so ang thek abang le non chathan dam thu sena. Asma ke so ka chalong ang thek laki. Achithi ke vang ka sik sak ke pa si ii. Ke pa si ii abang sitami ajoa pormati.Adaprang kilit chetji. Ining tok het lapen. Kilak dap lasonta doji. Lapen. Ijethe kevang sitami ar ki mate kipasi iwot ase dukokji. Dangte laso keso pen kosonsi chingrai nangji. Labang le chithandam thuna. Ke chingsi laki. Hemkom hemrai chapang thir ver nangji. Aduk abet pavidet nangpo. Biri duma mong ik edet nangpo. Osomara tuma phan sitami.Aduk abet doa dimpen cepahi lo nang po. Kang sama porhut anukan lapen ing ho dip en nang po. Lapen ki kecho ki jun sitame cepang terdo nang po. Kecho no ason kecho pen elarji ke do ason abang. Kacepahi lo mati kacere pameji kenang sot. Lapen ilin sitame cepah doa era isiateng cepah do nang ji. Athi ilin ki ong pen ajok ke do no do kokta thek. E okar dik seng ajok.Lapen aduk kero mati towar long ke jor fast food lahai pen ke un an chepahelo si ke me. Tangte mani inut amunit asma ke so cholong lok pulote koson si chingrai thek ji. Duma biri ke mong atumpen chepahelo nang ji. Lapen mong mindet nang ji. Pilim pe sitami langkar om pen chok si arni long te pen pakring pami nang ji. Jontu sitami ke pangreng redet si ke me.Athe meng mithanang mi penta labang so ke so pakhai the. Hemalong pesticide spray mate kilu lahai ke pathia dawai sitami ke so bang kavya phi aap nang ji. Ing hap lahai sitami kang kerwer sikimi. Athe aduk lahai ke ro penta labang so ke so pakhai the. Aduk ke do adim pen sitami kachipa hilo mate ke damde de jikimi. Lapen ki inhalers mate pam puason esondo. Laso inhaler pen.Ijithi kevang sitami memu chodji. La pendo thulang, doctor along, dam pendo vay.

ইংলিশ চালানো যা মেঘলং পেন কি পাদুসি আর্যুক সিনা নিকি মিনাজ কিলনালন আলন লাম থেকে রাইট বাই মাই সাইড।

0: যিটো নেকি লাগে ইনজাষ্টিছ এগেইনষ্ট ছ'চিয়েল জাষ্টিছ ইটো ফান্দা হেল্প নকৰি ইছুইং এড্ৰেছ লাইক পভাৰ্টি ৰেচিয়েল ইনজাষ্টিছ এণ্ড ইকনমিক ইনইকুৱেলিটি লাহাই লাহ
1: যাচে মেট লাই লিটুম কার্বি এংলং মানে লিটুম হাম ফাংলং কুপিসি মানে লা মেন প্রবলেমস লিটুম সোশ্যাল জাস্টিস বা লিটুম কার্বি এংলং লং কে দুল ল
2: ইলিতুম কার্বি এংলং লং নন মাত ইলিতুম কিদু ইলাকে খাই খাই ইয়ানাং

0: lasi private school ban pang bardam lo pulo tang te than bang bang ke mane private school long bang ke mane a subject wise si ke pp la son si la pin english a subject pusta me english a than bang je than wet nani math a subject pusta me math a than bang si je than wet la son si du du po private school long bang ke mane osomara tum sita me ke thek apan mane ki joy du la government school long bang ke than bang ka duri pe na jok mane than bang invest po ha also mar ata class ta ang deng la class 5 an pasta me than bang jong si bhai ni vet polo tang te hola isia class than lo polo tang te hala isia class also mara tum ke chon pro chon jam la pusi dupo mati di than bang bang ke papa da son te me sen ji ma pusi ni di jong jong ben mane matha da he
1: tang de la so lo ge charli te educational la la so challenge sa bang li tum long dolo tang de la so pen kappa we thak ji bhan ile tum kupi ko son si ke claim nahi mala
2: community na penta isi cherap cheto bang ta tata isi important doko la non son kisuman tome cholong le tum ta do
1: kala kala
2: ke dam ke bang kharcha ka bila tum ta do la tum do la tum itum jong si step dang nahi bolo tante affector do itum la jong si ke char de hin bine ji bolo tante ndak education challenges ke lage main ke lalo economic challenges la kitu ke low income nitum ke la agriculture no se depend kori
1: kala
2: kheti choklem po ajat po inke la kheti choklem po inke income ta mane doret puta kali je mission school on pathai ji son puta ave inke la healthcare ta isi factor la healthcare hedi monitum la kesu lote
1: hatak pena si chelang
2: chelang dam ave adim ta ave la haila
1: non ili tumlong mande la ili tum kar bieng long long mangge jontu long le alam ki bus da me ili tum penangane thekon long lo mane konane pen a hoye long ge mane pen pason long le ga chithi da ho a hoye hede ta me konane ko mane pen la son ga chithi da ho পছন্দ আলি তুম থেকলং দুপিগল তাতে লাই হয়ে ইলে তুম লা যত ইন্ডিজিনিয়াস পিপল লি তুম কোসন যে লস আলং লে ফেলাং কাচেরাই কম থেক জিমালা
2: লাকে ইলি তুম আড়াই চিচিনি দেপদ ইতুম পুলতান্তে লাপিনে লাহেদি মেনকে লা লংলে আহিমফু
1: কালা কালা
2: লংলে আহিমফু ট্রাইবেল লা তুম আনি যে আড়াই লংলে আড়াই বাং চিচিনি নে দেপদ এনকে লা অ্যাওয়ারনেস থাকাবে দে দেপদ ননসন থেকদাম লং পেন আন থেকদাম লং লা লংলে মুখা এনেকে লংলে কে ইতুম দাক জং সি ট্রেন্সফার করে যে বলতানতে বা লংলে বাং জং সি পজিশন আর পজিশন জং সি চেলার যে বলতানতে পিনে ইসি বাংকে থ্রু গিফট ল ইসি বাংকে সেল ল সেল বাংকে নন আকো বাংকে নন কে সেল রেজিস্টার বাংকে বন চেক ল নন বাংকে সেল নো লিতুম লং বাং সেল নো লংলে বাংকে এনকে নন ট্রাইবেল ফানকে লাগে সেল নো লাগে লিতুম চিচিনি বেগ চিচিনি নাং যে আলাম লহে সেটামে লা ল্যান্ড পজিশন ট্রেন্সফার যে পোলতানতে হিনি ল তোয়ারকে ইসি বাংকে ইলিতুম থ্রু লা সেল দিত পুদো সেল ইসি এগ্রিমেন্ট বনাই নাম্প আনপারকে ইসি বাংকে লা গিফট দিত পুদো লা গিফট এগ্রিমেন্ট বাংছে বনাই নাম্প এনকে তন বাংকে সেল বাংকে হেন দাক লপ চকলেম ই বাংকে হালা বাংকে গিফট সিপি রং ল মুনিত ফান আনিকাং সামপেন পোতা কসল না পোডাং পোলা দাক বাংকে মানে যো নেফান লংলে লাসো চিরি ইসি লংলে নাংজি নেফান বলতান্তে নে কসন সি নে মেন চেবান জিমা লামাং সি মাথা পো মাতি দি
1: কালা
2: নঞ্চন ট্রাইবেল কালি তুম পুষিতামে অংকে নঞ্জং সি লংলে আড়াই চেবান জি পোলতান্তে লাল হালা সেলকে অন এল পথ লা গিফট সি নাপা পিদেত পো লাসন লাসন থেকদাম ল ও নন ল
1: সে ইলতুম মেথাং লংলে ফেলাং কচরাই কো মি ফুলুতাং তে লবংসো আগিফ দিত বাং নামে ইলতুম গদো ওয়েদা কচিনি মা গনাং সল হে দিলা বাং গায়
2: অ্যাকচুয়ালি কে ইতুম কে নন ট্রাইবেল ফান কে সেল মাসি সেল
1: কলাং লং লং এ
2: না সিক শিডিউল এরিয়া লং না লি জং সে বাতাই সি গিফট লে করিলো বলতান তে বাং হালা রেভিনিউ অফিস নাং পো রেভিনিউ অফিস নাং পো ইন কে আলাং হাদা কে আলো কে নাই কে গিফট নাং পো খালি তে সেল নাং পো
1: কলাং
2: লং বা ট্রান্সফার অফ পজিশন বয় এগ্রিমেন্ট দ হালা নাং পো
1: পথত পু নিভান আর্যথ নাং তাহলে নীলাই লিতু

0: Esa topic mukha jong si knowledge long dolo pulo tan te ako hala chini ni tum phana than pon bom bolan te la pusi chi spread bom nang po la lo rong malom ta la son lo un pute awareness campaign bohai non ta awareness campaign ke do bom lo sitame ako topic nang la
1: La sorlo dumphan ilitum kuson se alang litum rights ke long nai ya cha kong ai hui ilitum kuson se ka promote thai ko ma la so bu thak nang le than ji ma
0: women right ke ili tum phan penang an lo nang bonai bi tum phan lo nang selam pi do la bi hek pen cheng lo ha ke sar tum phan an ta do non lang dam lo pulat ne la pokso ek jitu nikhi la pokso ek po bang la protection of children from sexual offense ahasti thi o la so ek long punishable he di punishment thi ahasti thi o la so ek long en kya ko do thulang la protection of women from domestic violence ek puta dola na ta special protection la ta women phane di an par ke la det pen ha ko na la hindu lo long ta do hindu lo long ta nang la ilitum la after marriage hala hai kupi mai ilitum a rights mukha non son la maintenance mukha ta claim guri me ako nang lila against violence ta nang la hai apu thak ta nang penangan detail long do nang lo la hai he di খালি নন ইলিতম বাং দাকলং মাংকে প্রমোদ জি বলতে থান পা চিনি অঞ্চল
1: কালাংলা
0: চিনি নিয়ে দেত বলতে চিনি দেত পকে
1: লাল
0: লাসি নন মাম ওমেন অর্গানাইজেশন তুম দাদো হে লাহাই আপুথাক লাহাই ইনিশিয়েট এনবম ডাক্তার জাস্টিস লং বলতে কোর্ট লং তা দাম মেলা আকু নাং ইনোদ এডভোকেট তা এঙ্গেজ করি মেলাং লাহাই আলাং আপুথাক আলাং আহিন পেঞ্জং সি আলাং জাস্টিস কে নেই সোশ্যাল জাস্টিস কে নেই পোলতান্তে লাহাই তা মেলা হিউম্যান রাইট লং তা দাম মেলা মানে দজই যে দেনাং প আলাং লিটুম জং সি আলা কিদুং দে তুম তা দদু আলাং তুম জাস্টিস কে নেই সিতামে তাঙ্কা আহিন তা তকক তিতি তেমা তাঙ্কা তা পিনাং কক ইতি কে
1: কালাং কালাং
0: নন সন পেনে কেসি সি লে পিলো পোলতান্তে বা কেস চেপা হাই জি বলতান্তে তো গভর্নমেন্ট পেনটা লা ইসি পিনে অর্গানাইজেশন দো স্কিম দো লা হাতাকতা নাংলি দামসি হেল্প জয়েন দামি লা দাকে টাঙ্গাকে পিপে দে তাছ ডিস্ট্রিক্ট লিগেল এইড সার্ভিস পুতা দো দো কে ন্যাশনাল লিগেল এইড সার্ভিস পুতা দো দো লা হাই দাক দামসি লা ইলি কিসুং মুখা চে থান দাম লো বলতান্তে লাং তুম নাংরাব জি
1: আলাম তো মাং রাপন
0: নাংরাব
1: থাকব
0: পো
1: হেদি
0: নাংরাব দুন থাকব আলাং তুম নালো
1: ভালো মে
0: জাস্টিস হেং
1: দেখলো
0: প্যান পোতা
1: সব
0: আন্তে
1: থাক নাংলি থান পেকলার বনপ নইলি তুম লং মাঙ্গে লা মে থাঙ্গার বেলাম দ মে নন মাঙ্গে কিবির রং রং লা পছন্দ সিলি তুম এ দো এ দা চিনি ল
0: কেনা
1: ই লাগে ইলি তুম নন মাঙ্গে কপি গসন মে ল নে সামে পেনাঙানা দিম লং মাঙ্গে মে থাঙ্গার বি তুম জি দামে মেনা কার বিলাম না চিনিং যে যে দেট পছন্দ দুপিগল হাব বাং বাঙা সো বেনে চিংকি পনো এটা বাং সোলাম সিলি তুমাঙে নিংজি দুঞ্জি লাঞ্চ তাকালি সিলি তুমাঙে বেনাঙা না তুমাঙে এলাম মেথাঙ্গার বিং হেজান পশি দামে বাং কাপড়ে গেলাম না জিগা চিংকি গং গং দি ডাইলি তুম জাসমেটলা কার বিয়া আংলং এলি তুম কার বি তুম সে দামে মানে কার বি হেজান সিতামে কোনানে আসামিস লাম মেন সে চিংকি রং পলো কোনানে হিন্দি লামে চিং কি রং পলো এলি তুমা তাহলে লাই হুই মে এলি তুম কাছি পাজক থেকি মতে মেথাং কার বি আলাম বাং এলি তুম কাছি রাই কম থেকি পলো দাং এলি তুম কুপি পিয়ে সঞ্চি ক্লেম নাং পলা
2: দা বাংকে নিলি হিন পেন কিপু দাম জি পো বাংকে লালো নন আপ্রাংকে আবে তেমা সেটা নন বাংকে লা কাউন্সিল পেন কেপা ঠিক পন দোক কপি ইলি তোমা ফান ইসি অপরচুনিটি মতে বারসাই কে মে বসন লাসে হলা কার্বি ল্যাঙ্গুয়েজ স্টাডিস পুতা দু হলা ডাক্তার ইলি তুম লা কার্বি তুম কে মিথাং মানে কার্বি আলাম কে মানে কিথির ঠিপ আবেদাত লাং পছি আজহা কালাম কে নন আনতা মানে ইতুম কার্বি তুম কে মানে চিলং লীলা আজহা কালাম কে মুন আন লা কার্বি লামে দা মাই তুম ল লাপেন
0: কালাম লা বড় ইবন লা
2: লাসে আলাং তুম মানে বর ইপন পেনসি মানে লা উন আনকে ইলি কার্বি আলাম কে চকলিম পেনেদি আলাং লিতুম বনাই পেন ক্লেম চেপাদুক পেন আলাং লিতুম বর ইপন লাসে লা হাই আলাম থি মানে লা উন আন মানে লা

0: alang litum lothui ponai si non la karbi language studies pustami ilong adim kang pudo la si apor le dure pustami la ili karbi khai tum pina an lai me thang alam ka chichini ne abathak mane hala dak charli damte alang litum mane longji pusi nili jong jong ben mane than pachin hing tu
1: me piglo ni nang lila me thang kar bialam mane kichirai kom an parda kapaching thur bon thekjima bu thak nang li than peklar pot abe non tum bu thot chingki dam thu nang pir the long da me social issues bang e do etsi ong lo kumane mane tum mang e aron chi ne asona du piglang ta so jok claim nang ne asai da me claim that tum da do de pa khe khe yang bong sin da me konane ke charwo lo pson na do lai hui along ke khangun thegi phan government dum da me lu mate aron me selam lo tala so aron bu thak le tum non mang tho kiyam thana ja semet la bang e ile tum non ke dam tang ningan suri hini ra inko ra thom ningan indian government tum akimi so aron ke thom baklang bondo labang e kadu ba beta chini ta hai po aron amen bang e samel la so arlo mate apu thak bang e ka chin ne dum si ki ongla ras ja semela bang e bnss bns an parta bsa la ke thom mang e ningan suri ni rank kore thom ningan si paklang bon lo government tum tang de la ke ching si bang la bnss mate bharatiya nagarik suraksha sanhita labang so aron la kupi aron ma la so thak nang li than bagla riji ma rat atum phan
2: bharatiya nagarik suraksha sanhita 2023 লাকে নন কে ইসি এক লাগে লাকে আপ্রাংলা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 হালা স্বাধীন সি রিপ্লেস দাম লাভাঙ্গে নেপুদাম আঙ্কে বিএনএসএস পুলো হেদি না ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 হেদি লাগে রিপ্লেস লো হে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড হেদি 1973 লাসো লো বাঙ্কে হেদি লা প্রসিডিওর অফ এরেস্ট ইনভেস্টিগেশন ইনকোয়ারি and trial of offences lahaya phano la so pin la so pin ek ke hedi la mechanism ve pen hedi la criminal cases mukha kosan si trial solisi ma police tom kosan si arrest kuriji ma lahai lo inke investigation kosan si police tom kuriji ma inquiry kosan si kuriji ma na case trial pin step by step kosan si damji ma la so aron la ke
1: mesen lo nang li la so thak to me ক্লার ডাক পেন রাত ভান থান বনপথ তাতে লাইসি দুথুলাং লবাঙ্গে ভারতীয় সাকসিয়া আধিনিয়ম মতে থেক পেন লবাঙ্গে বিএসএ তাতে লাগে লবাং সরন বাং লাগে কুমার ফান মতে কোপেনে কুমানে ফান ল সরন বেন কেরাই কম দুমাল হা
2: দু লাগে পিনে লবাঙ্গে হেদি বিএসএ পুবাঙ্গে লাগে আফ্রাং লাইলা ইভিডেন্স এক পুদো মতে দি ইভিডেন্স এক ইন্ডিয়ান ইভিডেন্স এক 1872 লা ফান্সি রিপিল ল লা তা সেম ল হে লা কি পাস পাস আপেল ল কে থম ল মাঙ্কে নিউ ল পু হেদি ডাক্তা আকু আকিমি কে দাম দু আফ্রাং হলা আবান পেন পেন হেদি লা আসাব ইফিশিয়েন্ট ওয়ে পেন লা স্ট্রিমলাইন ল বা লা জিতু বিএসএ হে ভারতীয় সাক্ষা অধিনিয়ম পু বাঙ্কে লাকে পিনে হাকি প্রমাণ আফুথা মানে ইসি আকেস ল হে লা ফেক মুখা হে ফেক মুখা হালা সো আখি প্রমাণ না সো পুথাক মানে নন সন পিনে ইনসিডেন্ট দলো
1: আচ্ছা
2: কে নন নাংলি মামা লগে থেক দুন লং হালা মাং কে থেক দুন লং তুম মাকে নাকে আই উইটনেস ল তাই সি এভিডেন্স ল নন সন মোবাইল লং মানে ফান নাংলি পিলো প থ্রিটেনিং করি তাহ পিনে করি থ হালা রেকর্ড করি সি বিল ল তাই সি ফিটনেস ল লাহাই তো লাহাই লাহাই উইটনেস লাহাই ইভিডেন্স ইভিডেন্স মাতি লাহাই তাদি লাহাই আপু থাকলো লা দাকে ইনকে ন না দাক আকিমি লং এড করে দোন হ্যাঁ দাক আকিমি ল লং এড করে দোন লাহাই ইলেকট্রনিক পেন ডিজিটাল রেকর্ড লাতাননকে মানে ইভিডেন্স পুষি মানি লো হালা আপনার যেহেতু ইভিডেন্স এক লং হ্যাঁ হালা সো হালা দাক আমাকে হাতাক লং ডিফাইন করি রে হাতাক লং লাসো ডেফিনেশন দদো হেদি ডেফিনেশন দদো আপনার হেদি ইভিডেন্স বলো তাতে কপি লোপো হেদি হাতাক লং ডিফাইন করি রে যে লা ইলেকট্রনিক তুম ভানকে ইলেকট্রনিক রেকর্ড তাহ ডিজিটাল রেকর্ড লাই ডিফাইন করি রে
1: আপ্রাং আহুত বাং
2: আপ্রাং লো লং আপ্রাং আবান লো লং তামে ন না কি

0: মিয়া ল লং মাকে ডিফাইন করিল
1: এপ্রিল ল নাংলে সব এভিডেন্স এক মতং দে বিএ বিএসএ সব থাক নাংলে লাডাক পেন রাত ফান পাচিনি পন পথ আপর লাম দা দোক পথ ইলিতুম কচিং গিয়ে ধান মাঙে পান লিং তন বনাং লাপেন নাংলি তুম তামে নাংলি মেথাং আসাই দোকক পেন মাতে নাংলি মেথাং আসাই জিবি দিগাং কক পেন দাকবাং আপর নাংলি তুম ফান তামে লিতুম আকাশপানি দিফু হেন পেন সুরি সুরি কার্ডম উপাজি উঠল কার্ডম
0: কারণ
2: পিনি এলাম যে রাজা মেঘ লং লাপন পড়া লিতুম হাম ভাঙা গাংসায় ফুটা এডভোকেট দেবজিৎ রংপি সাংলের ক্রুপি লাপেন মডারেটর চিন্তং ইংটিয়ং বং কাজিঙ্কি কে থান আর জিগ নংতং লকে আকাশ শিবানী ডিফু নন স্টুডিও ঘুরি আজ ওপর ফাইনাল ক্যামেরা নেট ফ্লিকের আপ পেঙ্গি ডক ডক লসে নন মলাম সো ফিরো তিন আলতম আর জুগ লং পো দিল্লি পেন গে পাজিতা হিন্দি লাম্পেনে থান পন বিরটা সমাচার সন্ধ্যা লাপেন আজ ওপর ফাইসি ক্যামেরা পর আর জুগ লং জি ইংলিশ লাম্পেনে থান পন আবির নিউজ এট নাইন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কহমরি দাম নাংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাংসিলা
1: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফুয়া লং

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুঝ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আরং আসার পেন মাসি থুর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
0: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আরং আমেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমেল জ
0: মি পিক মি পিগল রং স্যার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিদলু রংকাং ঠির কপাং ঠির আসাই কি আর না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাই লং চেরাপ চেতু দুনো না
1: লবাংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ।